বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, আজ বৃহস্পতিবার 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 25শে জিলকদ 1447 হিজড়ি, 14ই মে 2026 খ্রিস্টাব্দ। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সভাপতিত্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ হাসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফত আলী ও কেসিসির সাবেক কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মসজিদ ও মন্দির সহ দুস্থ এবং অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুব বিষয়ে এক প্রেস ব্রিফিং গতকাল খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এতে জানানো হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রথম পর্যায়ে দেশের 14টি উপজেলার 14টি ইউনিয়নের 37,567টি হতদরিদ্র পরিবার প্রতি মাসে 2,500 টাকা হারে সুবিধা পাচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে প্রাথমিকভাবে 50,00,000 দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী প্রাথমিকভাবে 54টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলার উলাশী খাল এবং খুলনা জেলার ডুমুরিয়া বটিয়াঘাটা দাকব, দিঘুলিয়া তেরোখাদা রূপসা পাইকগাছা ও কয়রা উপজেলায় খাল খনন কাজ চলমান রয়েছে। আগামী 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে, যার মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে 3,50,000 সবুজ কর্মসংস্থান তৈরি হবে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, কৃষক কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক বার্ষিক 2,500 টাকা নগদ সুবিধা পাবেন। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে 10টি জেলায় 11টি উপজেলার 22,065 জন ভূমিহীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কার্ড প্রদান করা হয়েছে। সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন। খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় জেলা তথ্য অফিস এর আয়োজন করে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মেজহুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সমস্যা ও অভিযোগ শোনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। এর আগে জেলা প্রশাসক মেজহুরে জান্নাত খুলনা বিশেষায়িত হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। হাসপাতালের পরিচালক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। টেকসুর কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে জৈব বালাইনাশক ব্যবহারের উপর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইডা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ বান্ধব আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষিবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে উদ্যোক্তাসহ 50 জন কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও উন্নতমানের জৈব বালাইনাশক ঔষধ বিতরণ করা হয়। খুলনার একটি আদালত দুই যমজ শিশু হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মঞ্জুরুল ইমাম গতকাল এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, 2022 সালের 18ই ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে আসামি তাদেরকে হত্যা করে। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে 3 দিনব্যাপী ইয়ং টাইগার্স অনুষ্ঠিত 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বিকেএসপি 141 রানে চট্টগ্রাম বিভাগকে পরাজিত করেছে। চূড়ান্ত রান সংখ্যা বিকেএসপি প্রথম ইনিংসে 107 এবং দ্বিতীয় ইনিংসে 203 রান। চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে 60 রান এবং দ্বিতীয় ইনিংসে 109 রান। ফুটবল। মাগুরার শালিখা উপজেলার তালখড়ি স্কুল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সিংড়া ইউনিয়ন টাইব্রেকারের 4-2 গোলে শতখালী ইউনিয়নকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শুনবেন ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে গান। আর এই গানটির কথা সাজিয়েছেন আবু জাফর।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: সকাল 8:30 আমাদের স্টুডিওর খুঁড়িতে অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন সালাউদ্দিন খান, গানে কথা লিখেছেন জি এম ইমদাদ, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

শ্রোতা, এবারে গেছেন ইশরাত জাহান্দিজা, এ গানের সুর করে প্রদীপ রাহা, গান সাজিয়েছেন ইন্দুকুমার ভৌমিক।

0: কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি। আজকের আশিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে শস্যের উচ্চতা বেড়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ হয়ে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো এই থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন, স্তুতি এবং স্বেচ্ছা। এই কর্মসূচি ইতিমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচি শুরু হয়ে বাস্তবায়নের পথে রয়েছে। আজ বৃক্ষরোপণের গুরুত্ব এবং কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের সাথে রয়েছেন আফজা বেগম, গবেষণা কর্মকর্তা অধিদপ্তর আগারগাঁও। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজন কেন এত বেশি?
1: জানেন, বর্তমান সময় জলবায়ু পরিবর্তন, পোষণ এবং বন উজাড় বিশ্বের অনেক দেশ ঝুঁকির মুখে রয়েছে, ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমি বৃদ্ধি এবং চিত্রের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। প্রেক্ষাপটে বর্তমান সরকার ব্যাপী 25 কোটি বন ও সবুজ কর্মসংস্থানের একটি বৃহৎ গ্রহণ করেছে। এই কর্মের মাধ্যমে দেশের বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য, জলবায়ু পরিবর্তনের মোকাবেলা এবং জনগণের উন্নয়ন সবকিছু সমন্বিত ভাবে অর্জন হচ্ছে।
0: সত্যি বেশ প্রশস্ত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে আসছে। আমরা একটু জানতে চাই, তারা অর্থাৎ এই যে 25 কোটি চাচ্ছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি। ছাড়া এই কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানি সংরক্ষণ করা এবং সবুজায়ন বৃদ্ধি করা। এদিকে এই কর্মসূচি অধিকভাবেও

0: গুরুত্বপূর্ণ। বাঁশ ও অন্যান্য বনসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান করা এবং নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা সব সূচি শুধু পরিবেশ নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এই যে আপনি বলছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, একটু জানতে চাই যে যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে এটা কিভাবে করা হবে?
0: সারা দেশ আগামী 5 বছরে সঞ্চলে উপকূলীয় চর সড়ক মহাসড়ক বাঁধ নদী ও অন্যান্য প্রান্তিক ভূমি খ্রিস্টান ও বসত বাড়ি কৃষি বনায়ন এবং নয়ন কার্যক্রমে প্রচিপণ করা হবে। এর মধ্যে বনায়ন সবচেয়ে বড় প্রায় 40% উপকূলের নতুন জেগুটা চর এবং ক্ষেত উপকূলীয় বনাঞ্চ করা হবে। এর মাধ্যমে ঝড় ও জলোচ্ছ্বাসের এবং ভূমিক্ষয় সম্ভব হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বতগ্রাম চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয় ভূমিতে গাছ লাগিয়ে বন পুনরুদ্ধার করা, মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে, জীববৈচিত্র বৃদ্ধি। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, প্রান্তিক ভূমিতে বনায়ন, প্রতিষ্ঠান ও বসত বনায়ন, এই খাতগুলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে। এর ফলে দেশ অঞ্চলে বৃক্ষরোপণ কার্য বিস্তৃত হবে।
1: অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাকে জানাচ্ছিলেন, একটু জানতে চাই কর্মসূচিতে আত্মীয় কোন ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে ব্যবহার ছাড়া বড় সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মতেও আধুনিক প্রযুক্তির বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ক্ষেত্রে একটি বিশাল অ্যাপ মাইট ব্যবহার করা হবে, এতে সঠিক তথ্য সংরক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের প্রযুক্তি, লাইডার, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: উন্নতির ফলে আমরা খুব সহজে ট্রেস করতে পারব। এবার একটু জানতে চাই আপনার কাছে এই কর্ম পরিকল্পনা যে কর্মসূচি রয়েছে, আপনি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে মানুষ কিভাবে ভূমিকা রাখে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণ অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কাজ করা সম্ভব নয়, সমাজের সকল শ্রেণীর মানগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনা সামাজিক বনায়ন কর্মসূচি যেখানে স্থানীয় অংশীদারিত্বের ভিত্তিতে অংশ নিবে এবং ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী গাছ কর্মসূচির শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি খালি জায়গা, ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা আছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়ে। 25 কোটি বৃক্ষরোপণ সূচি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সব উদ্যোগ, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং জনগণের সংগ্রহণের মাধ্যমে এই সফলভাবে বাস্তবায়িত হোক প্রজন্মের জন্য একটি সুখ নিরাপদ এবং টেকস বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গল্প বলতে চাই। আসুন, এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ সংস্থান কর্মসূচির বৃহৎ পরিকল্পনা যা বাস্তবায়নে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাই, এই কর্মবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর পৃথিবী, সুস্থ পৃথিবীদের পরবর্তী প্রজন্মকে চাই। সকলের জন্য নিরাপনা, আপনাকে অনেক ধন্যবাদ দেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, তারা রয়েছেন বাংলাদেশ বেতার কেন্দ্রের সাথে, শুনছেন ভিন্ন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান অনুষ্ঠানে। এবারে সাইদ সাইদ গিয়েছেন শরীফ সাথীর লেখা আনে, এরা করছেন শেখ আহমেদ।

0: বাংলাদেশে বসবাস আমার প্রিয় অভিভাবিত ও সুদীজন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা ইতিমধ্যে অবগত হয়েছে যে বিভিন্ন অঞ্চলে হামের বৃদ্ধি পেয়েছে। হাম এক ভাইরাস জনিত সোঁয়াচের আমাদের প্রাণপ্রিয় শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকে আগামী দিনে জাতির ভবিষ্যৎ বাংলাদেশ সরকার একটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বদ্ধপরিকর। হাম থেকে দেশের প্রতি সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে অবগত আছেন। মাসের পাঁচ তারিখে দেশের 18টি জেলার 30টি উপজেলা আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা আপনারা আনন্দিত হবেন। 20 এপ্রিল 2026 থেকে দেড় ছয় মাস থেকে পাঁচ বছর কম বয়সী সকল বিনামূল্যে এদান অর্থাৎ হামের এক ডোজ টিকা কর্মসূচি শুরু। একটি সুস্থ প্রজন্ম ও রোগ বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্য, ধর্মীয় নেতা কর্মী এবং স্থানীয় সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ আমি আহ্বান করছি, আসুন সকলে মিলে শিশু মূল্যে এক ডোজ হামের গ্রহণ নিশ্চিত। মহান আল্লাহ আমাদের সহায় হন।
1: প্রিয় শ্রোতা, আমরা কর্ণালীর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে আছি কাঁদাতে, কথা বলার গান শোনাবো টুকটুকি কুন্ডুর। আর এই গানটি শুরু করেছি অপূর্ব রায়, গানটি লিখেছেন আব্দুল লতিফ ইমদাদুল।

গানটির সাথে শিশুর স্থাপশিল্পীদের আধুনিক গান অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাক কেন্দ্র থেকে রিলিজ করানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, শি সাইফউদ্দিন। জাতীয় অর্থনীতির নির্বাহী কমিটি 36,695 কোটি বাহাত্তায় পদ্মা ব্যারেথম পর্যায় প্রকল্প অনুমোদন দিয়েছে। কাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর চেয়ারপারসন তারেক রহমানকে অনুষ্ঠিত এক নিফায় এই অনুমোদন দেয়। অনুমোদিত মধ্যে নতুন তিনটি, শোধিত পাঁচটি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি হচ্ছে একটি প্রকল্পের। প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থে 36,090 কোটি টাকা এবং সংস্থা অর্থায়ন রয়েছে 205। অনুমোদিত অন্যান্য মধ্যে রয়েছে চট্টগ্রাম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমন, গ্রন্থাগার উত্তরের বহুতল ভবন, জেলা শহরে মাওশিশু কল্যাণ উন্নীতকরণ, হাইটেক স্কুয়ের সহায়ক অবকাঠামো এবং সরকারি ছোটমণি নিবাস পুনর্নির্মাণ। এদিকে সভার পদমন্ত্রী মোহাম্মদ শহীদ ন্যানি পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ের প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশ নদী ব্যবস্থা পুনরুদ্ধার আগ্রাসন, সেচ সুবিধা সম্পর্কে এবং পরিবেশগত ভাষায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি ভাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, এর মাধ্যমে দেশের এলাকা এবং মানুষ উপকৃত হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়িত হলে জিডিপিতে 0.45% অবতে এবং বছরে প্রায় 1,00,000,000 প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে করছে পরিকল্পনা কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিদের অধিক সুরক্ষা ও প্রয়োজনীয় স্থিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নির্দেশ দিয়েছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রী বিভাগে প্রধানমন্ত্রীর দ্বারা অনুষ্ঠিত এক সভায় এইটেন প্রতিবন্ধীদের সুরক্ষা ও সেবা নিয়ন্ত্রণীয় ঠিক করতে এই সভায় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক প্রতিবন্ধী বান্ধব সংস্থাপন এবং চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় বিভিন্ন প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সীমা এবং অপ্রতুল সুযোগের বিষয়ে তুলে ধরলে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ভবন নির্মাণ নীতিমালা, হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি ও বেসরকারি স্থাপনায় বিশেষ সম্পন্ন ব্যক্তিদের উপযোগী অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের এমনভাবে নির্মাণ করতে হবে যাতে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারেন। সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিগত আকারের রেখে যাওয়া ভঙ্গের অর্থনীতিকে প্রায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও 2 বছর সময় পান। তিনি গতকাল রাতে মাসব্যাপী ইসলাম প্রতিযোগিতা আলোকিত দানের চূড়ান্ত বিজয়ী

0: পুরস্কার বিতরণী অনুষ্ঠান বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এই সময় দেশের উন্নতির স্বার্থে জাতীয় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা পরিহার্য। আসন্ন পবিত্র ঈদ উল আজহায় আজ বিক্রি হচ্ছে চব্বিশের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট, এসের শতভাগই অনলাইনে করা হচ্ছে। এছাড়া ঈদের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে এক থেকে। বেইজিং এ আজ মার্কিন ডোনাল্ড ট্রাম্প চীন প্রেসিডেন্ট শি জিনপিং শুরু করেছেন। অথচ আগামীকাল তাদের মধ্যে কয়েকটি বৈঠক হওয়ার কথা। এসব বৈঠকে হয় দেশের অর্থনৈতিক স্বার্থ করা, ভঙ্গুর বাণিজ্য বজায় রাখা, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা। ইরানে মার্কিন যুদ্ধে ট্রাম্পের উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তার এই চীন সফর বহুল প্রত্যয় উঠেছে। ঢাকা হাওয়া অফিস জানিয়েছে, বজ্রমেঘ তৈরি হতে পারে তা অব্যাহত থাকতে এর প্রভাবে সন্ধ্যে ছটার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি বর্ষণের কারণে সিলেট কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ঠাকুরসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম দিক থেকে অথন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত বলা হয়েছে। খবর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল।
1: বাংলাদেশ খুলনা

0: পথের ছোঁয়া মাঝে মাঝে একটু খারাপই করে দেয়, হঠাৎ বৃষ্টি আবার তাপদাহ, অনেকটা অসুস্থ করে দিচ্ছে অনেকে, হচ্ছে জ্বরটি কাশি সহ গলা ব্যথা। তো এই হাত থেকে এনে আমাদেরকে নিজেদেরকে সামলাতে হবে। প্রচন্ড তাপ যখন আমরা বাইরে ভাবো তখন অবশ্যই ছাতা নিও। আবার বৃষ্টিময় খুব ভালো লাগে, যদিও কাজ করে বৃষ্টিতে না ভেজাটাই তো আমাদের সুতা আমাদের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। আর যেহেতু এখন মৌসুমি ফল শুরু, বিভিন্ন ফলের মধ্যে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা, সবকিছু মিলিয়ে সুতা ভীষণ প্রয়োজন আপনার নিজের এবং আপনার পরিবার। প্রত্যেকটি মানুষ থাকুক সেই আহ্বান রেখে শুরু করুন। বিভিন্ন ছায়াছবির অনুষ্ঠান, রূপালী পছন্দ করা সব গানগুলো শোনানো হয়। আজ তার ব্যতিক্রম নাথে পুরোটা সময় লুবনা হাসনা ফারুক
1: এবং আমি
0: আরো রয়েছেন নদী তত্ত্বাবধানে নুরজাহান আক্তার, কুশল তত্ত্বাবধান আছেন আল আমিন, করছেন মোহাম্মদ সাইমন এবং মোহাম্মদ রাকিবুল হাসান। বন্ধুরা আপনাদের সাথে ফোনে কথা হবে, সরাসরি নম্বরটিতে অবশ্যই আপনারা নাম্বার জানান, জানা আছে সেই নাম্বারটি আরো এক জানিয়ে দিই। হ্যাঁ
1: অবশ্যই, না হলো 01741270।
0: হ্যাঁ তো আপনাদের সাথে চিঠি পাচ্ছি না, বিধায় চিঠি পড়তে পাচ্ছি না, আমার চিঠি এত বেশি আসে তো আর একই বন্ধু চিঠি পড়ে শোনানো সব না, তাই আমরা চাই সব বন্ধুই আমাদের কাছে লিখুন। রূপালী ভিতনে আঞ্চলিক পরিচালক দেখবে তার খুলনা, খুলনা 900 এই ঠিকানাতে। তো আর কথা নয়, একজন ফিরি গানের কাছে শ্যাম্পানওয়ালা ছবির,
1: হ্যাঁ শ্যাম্পানওয়ালা ছবি এবং রাজীব এসেছে। আর এই গানটি নিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন সুফিয়ান এবং জয় বাংলার মোড় খুলে।

এবার ডিএড প্রস্তাব, প্রস্তাব ছবির গান যদিও অনেকেই ভাবে আমাদের জন্য হলো খুব ভালো না, কিন্তু বন্ধুরা বিয়ের প্রস্তাব ছবির গান বিশ্বাস আপনার করেছিলেন রায়ের মহল খুলনা থেকে, যে তুমি চোখ আমাকে দেখতে পাবে, চলুন সুন্দর গানটি।

অনুরোধ করবো সংক্ষেপের নাম ঠিকানাটা আপনাদের অনুরোধের কথা আপনাদেরকে বলবেন এবং অন্যকে সুযোগ দিবেন। প্রথম বন্ধু কে আছেন তার সাথে কথা বলে নিই। কে বলছিলেন কোথা থেকে? শুভদেবের করছে, ঠিক আছে। আশার প্রদীপ ছবির গান শুনতে চাই, আমি শুনছিলাম আকার। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। নিশ্চয় সাথে থাকেন, আমরা অবশ্যই পছন্দের গান শুনি। তো পরবর্তী বন্ধু রয়েছেন, তার সাথে কথা বলবো। একটি কথা আপনাদেরকে জানি বন্ধুরা, আমাদের ঘোষণা রয়েছে।

0: আলোচনা সম্পর্কে একটি ঘোষণা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে 2026 তারিখ শনিবার চাঁদপুর জেলা সফর করবেন এবং অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন, ফ্যামিলি কার্ড এবং জনসভায় যোগদান করবেন। এই অনুষ্ঠানগুলো সবগুলোই ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। শোনার আমন্ত্রণ রইল। কে রয়েছেন এবার? হ্যাঁ আফজল ভাই, একটু রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলুন।
1: খুব ভালো আছি, যাই হোক, আজকে আমার কোন অনুরোধ নেই, অনেক গানের অনুরোধ আছে, বাজালি বাজাবেন আর ভালো থাকবেন।
0: গতকালও আপনার গান শোনানো হয়েছে, গতকালও আপনার অনুরোধ লেখা হয়েছে।
1: দুই দিন আগে
0: গতকাল আমি নিজে ছিলাম।
1: আচ্ছা, ওইটা একটা শুনাইছেন, সাত আট দিন পরে যাই হোক,
0: অভিযোগের আসলে কোন শেষ নেই, না অভিমানের শেষ আছে না অভিযোগের শেষ আছে। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন এবং গতকাল যারা আমাদের সাথে ছিলেন তারাই শুনেছেন যে আফজল ভাইয়ের গান কিন্তু আমরা গতকালও শুনিয়েছি। তো যাই হোক, এমন অভিযোগ অভিমান হয়তোবা আমাদেরকে ভালোবেসেই করেন এবং আমরা সেটা ভালোবেসেই মেনে নিচ্ছি। তো কে রয়েছেন এবারে?
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: খোকন দাদা। হ্যাঁ ভালো আছি এবং অভিযোগ থাকাও উচিত নয়, আমরা কিন্তু আপনাদের গানই শোনাই। সুজন সখী, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, ঠিক আছে। অনেক জনপ্রিয় গান, মরমী শিল্পী আব্দুল আলিমের শেষ গান ছিল এই ছবির গানগুলো। আচ্ছা, এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে রয়েছেন আমাদের সাথে? কুষ্টিয়া ভেড়া মারা থেকে কে বলছিলেন? এ কে ফজলুল হক। হ্যাঁ, বোঝা যায় না সব কথা। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দেবার জন্য। পরবর্তী বন্ধু রয়েছেন আমাদের সাথে
3: ডুমুরিয়া থেকে, কাসিম সর্দার।
0: হ্যাঁ কাসিম,
3: শুনাবেন ছবির নাম আছে আখে, আর গানের শিরোনাম একটি আশায় শুধু আমি বলে দিতে চাই, অনুপমা দেশপাণ্ডে বাবুল সুপ্রিয়।
0: ছবির নামটা বোঝা যায়নি,
3: আখ হয় রেখে আখে
0: আখে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনার আপনি বাংলাদেশের যে ছবিগুলো নির্মিত হয়েছে, হ্যাঁ আমরা জানি, কিন্তু তারপরেও কিছু কিছু আছে যৌথ, সেগুলো সাধারণত একটু কম প্রচার হয়। যে গানে কত যেন কি বললেন, একটি একটি
3: শুধু আমি বলে দিতে চাই শোনো গানটি।
0: ঠিক আছে, এবারে কে আছেন?
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আপনি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি।
4: মিষ্টি আপু ভালো আছেন?
0: হ্যাঁ ভাইয়া বলুন।
4: আমি বুলবুল আহমেদ,
0: বুঝতে পেরেছি।
4: আমার থেকে আপু,
0: হ্যাঁ
4: ছায়াছবির নাম ভিলেন, এই ভিলেন ছায়াছবি থেকে মনির খান ও কনক সুপার কণ্ঠে, বন্ধু তুমি শুনতে কি পাও,
0: শুনতে কি পাও। আচ্ছা ঠিক আছে, শোনাবো পছন্দের গান, আমরা তো শুনতে পাই আপনাদের ডাক, আপনারা হয়তো বা আমাদেরকে শুনতে পান না। এবারে কে আছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো আছি, বলুন সামন্ত ভাই।
5: আমাকে গান শোনাবেন হচ্ছে ধর।
0: ধরলাম, কোন গানটি?
5: ধর ছবি থেকে কি খেলা খেলেছো তুমি, শুন
0: কি খেলা খেলেছে তুমি শূন্যের উপর। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুভ সকাল, কে বলছেন? হ্যাঁ জুয়েল রানা, বড়াইগ্রাম নাটোর থেকে, বলুন। ভালোবাসা বলে নেই তো কিছু, তাই তো এই গানটা না, মৌসুমী তো এই গানটাই গিয়েছেন। ঠিক আছে, আমাদের সাথে থাকলে অবশ্যই পছন্দের গান শোনাবো। কে আছেন এবারে? শুভ সকাল।

0: ছিলেন?
1: দীপঙ্কর,
0: হ্যাঁ, নন্দন প্রতাপ খুলনা থেকে। বলুন দীপঙ্কর দা, কি গান শোনাবো আপনাকে? মহামিলন ছবি থেকে। আচ্ছা, পৃথিবীকে সাক্ষী রেখে তুমি আজ আমারই হলে। আমরা আর একটি কিংবা দুটি মানে ফোন নিব। এবারে কে রয়েছেন? হ্যালো, শুভ সকাল, বলুন অনু। হ্যাঁ, কি গান শোনাবো? আপনার কেউ ধন্যবাদ গান শোনার জন্য।
2: হ্যাঁ,
0: ওরে বাবা, তাই নাকি? খুশি তুমি কি যে রূপসী। আমরা শেষ ফোনটি নিচ্ছি। কে রয়েছেন আমাদের শেষ বন্ধু? আসসালামু আলাইকুম। ছোট পরিবার তো চলছে, চাষাবাদ চলছে, আর সময়ের জন্য একটু অপেক্ষা করছি। তখন আপনারা প্রতিধ্বনি, দৃষ্টিপাত আর সুন্দরবন সহ আরো অনেক যে ম্যাগাজিন গুলো আছে, ক্রীড়াঙ্গন, এইসব কিছু আপনারা শুনতে পাবেন। তবে একটু অপেক্ষা করতে হবে বন্ধু। তো কে বলছিলেন, কোথা থেকে, কি গান শুনতে চান আপনি? সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল। তো যাই হোক, আরো একদিন আরো এক বন্ধু অনুরোধ করেছিলেন। আসলে বন্ধু, শুধু আপনারা নয়, আমরাও কিন্তু অপেক্ষা করছি কবে আসবে আমাদের সেই সোনালী দিনগুলো, তাই না? প্রত্যেকেই চায় যে সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর ম্যাগাজিন, শুধু বিনোদন নয়, তথ্য থাকুক সব আয়োজনে। তো কে আছেন আমাদের সাথে? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আপু, আপনারা সবাই ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো।
3: আপু, কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: রেজাউল আলম ঝন্টু, হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে, তাই না?
3: জি আপু। হ্যাঁ আপু, কথা নাম ঠিকানাটা বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
0: আপু। আচ্ছা, বলুন
3: আপু। গান শোনাবেন আসছে স্বপ্নের পৃথিবী?
0: স্বপ্নের পৃথিবী,
3: স্বপ্নের পৃথিবী থেকে রুনা লাইলার কণ্ঠে।
0: কোন গানটি?
3: কারণে
0: স্বপ্নের পৃথিবী বলুন, শেষ ঠিকানায় বলুন, সবকিছু কিন্তু বাংলাদেশ বেতার খুলনা হওয়া উচিত আমাদের এই প্রত্যাশায়। এবারে ফিরছি গানের কাছে, শোনাবো আসামি ছবির গান। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনতে চেয়ে মকরন্দ মন্ডল, আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

প্রিয় শ্রোতা শুনছেন বিভিন্ন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালী, প্রযত্নে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদের জন্য রয়েছে দেনমোহর ছবির গান খালিদ হাসান মিলু এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। যে গানটি শুনতে চেয়ে সুফল বিশ্বাস আপনি রায়ের মহল খুলনা থেকে অনুরোধ করেছিলেন।

রূপালি তে এবারে রয়েছে প্রেমের অহংকার ছবির গান। শামীম রেজা, আপনি বেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন। গানটির শিল্পী এন্দ্রকিশোর এবং রুনা লায়লা।

অনুষ্ঠানে সব শেষে শোনাব সে আমার ভালোবাসা রায়না। এই সুন্দর গানটি নেওয়া হয়েছে লালদরিয়া থেকে, শিল্পী মনি খান। শুনতেছি অনুপম হীরা, আপনি তেঁতুলতলা বটিয়া ঘাটা থেকে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। আপনাদের সাথে আবারও কথা হবে আগামী আয়োজনে রূপালীতে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সকাল। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। সেই প্রত্যাশায় আবারও শুভ সকাল।

হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। ঠিক বেলা 11:59 মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে দ্বিতীয় অধিবেশনে। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। শিব প্রত্যাশায় আবারও শুভ সকাল।

বিসমিল্লাহ রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর খড়িতে শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি পল্লী মণ্ডল এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিয় শ্রোতা, অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি তাসমি চৌধুরী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৩৬,৬৯৫,৭২ লাখ টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রথম পর্যায় প্রকল্প সহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি ও সংশোধিত ৫টি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১টি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে ৩৬,৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় ২০৫ কোটি টাকা। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাইটেক সিটি ২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাস পুনর্নির্মাণ প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন এবং শিক্ষা ও চিকিৎসা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইল চেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারেন। আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক ও রাজনৈতিক পরিচয়ও থাকবে না। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ বিক্রি হচ্ছে ২৪ মের টিকিট। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদ উত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মেয়াদ উত্তীর্ণ ঋণের কিস্তির উপর সর্বোচ্চ ১.৫% বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল। তবে নতুন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ০.৫% বিলম্ব সুদ আরোপ করা যাবে। বেইজিংয়ে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বেইজিং এর গ্রেট হলে পৌঁছালে ২১বার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতে চীনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এবং চীন অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করবে, বৈরিতায় নয়। ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পেরে সন্তুষ্ট বলে জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানায়, ট্রাম্পের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আলোচনায় অংশ নিচ্ছেন। তবে এই আলোচনায় অংশ নেয়া চীনা কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়নি। আজ ও আগামীকাল তাদের মধ্যে কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করা, ভঙ্গুর বাণিজ্য সমঝোতা বজায় রাখা এবং ইরান যুদ্ধ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল।
3: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা একটা বেজে পাঁচ মিনিটে। আধুনিক গান শুনবেন আহমেদ করিম খানের কণ্ঠে দুপুর 12:30 এবং শিরিন সুলতানার কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গান বিকেল 3:05 এবং বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত মৌসুমী জালালের কণ্ঠে শুনবেন 12:20 এবং আতাউর রহমানের কণ্ঠে শুনবেন বেলা 2:30। পাঁচমিশালি গান বিকেল 3:30। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধে 6:10। এছাড়া পল্লীগীতি শুনবেন পারভীন হোসেন সীমার কণ্ঠে দুপুর 12:40 এবং অনিল হাজারিকার কণ্ঠে বেলা 2:50। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে 2026 শনিবার চাঁদপুর জেলা সফর করবেন এবং অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন, ফ্যামিলি কার্ড এবং জনসমায় যোগদান করবেন। এই অনুষ্ঠানগুলো ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি ভিডিও করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আরও একটি বিশেষ ঘোষণা রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডিরেক্ট এন্ট্রি সেলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা ভিজিট করুন www.joinnavy.navy.mil.bd। নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিভিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিশেষ ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদেরকে নতুন করে ভাবনায় ফেলেছে। এ পরিস্থিতিকে বিবেচনায় রেখে আগামী দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। তিনি গতকাল নগরীর বয়রায় খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদেশে লেখাপড়া সহজ করতে ব্যাংক ঋণের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি দেশের বাইরে সম্মানজনক কাজের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে। শিক্ষাজীবন শেষে একজন তরুণ কাজ চায়, নিজেকে স্বনির্ভর করতে চায়। এই চাওয়া পূরণ করতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রশাসক কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সভাপতিত্বে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী ও কেসিসির সাবেক কাউন্সিলর এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রায়ের মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মসজিদ ও মন্দির সহ দুস্থ এবং অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেমস IISSC এর উদ্যোগে দ্য হিডেন কজ অফ সুন্দরী ডিক্লাইন, আ নিউ ফাঙ্গাল পার্সপেক্টিভ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। IISSC এর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত এতে বিশেষ অতিথি ছিলেন। ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ও প্রকল্পের কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এতে স্বাগত বক্তব্য করেন। সেমিনারে সুন্দরবনের সুন্দরী গাছের আগামরা রোগের নতুন ছত্রাকজনিত কারণ, রোগ বিস্তারের প্রক্রিয়া এবং তা মোকাবেলায় সম্ভাব্য গবেষণা ও করণীয় বিষয় বিস্তারিত গবেষণালব্ধ ফলাফল তুলে ধরা হয়। বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট শীর্ষক ভ্যালিডেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর গতকাল ২০ বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। উল্লেখ্য, ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হয়ে বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগের শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে গতকাল মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে মজুদের অপরাধে চারটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫৯,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরার দেবহাটায় অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের অপরাধে একজনের কাছ থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার এই আদালত পরিচালনা করেন। খুলনা মহানগরীতে যানজট নিরসন ও চলাচল সহজ করতে প্রথমবারের মতো মহানগরীর সড়কে যুক্ত হচ্ছে ফ্লাইওভার। এরই মধ্য দিয়ে খুলনা মহানগরীর সড়ক অবকাঠামোয় নতুন মাত্রা যোগ হচ্ছে। নগরীতে নির্মাণাধীন উড়াল সড়ক সহ ৩ লিংক রোড প্রকল্পের কাজ দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে সিটি বাইপাস পর্যন্ত সংযোগ সড়কের উপর তৈরি হচ্ছে এই উড়াল সেতু। প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রায়ের মহল এবং বাস্তুহারা পয়েন্ট থেকে পুরাতন সাতক্ষীরা মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ৭১৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। উড়াল সেতু সহ প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন ৪ লেন সড়ক প্রকল্পের মূল কাজ ৭৫% ইতোমধ্যে শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে খুলনার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যানজটের ভোগান্তি কমবে। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে তিন দিন ব্যাপী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় বিকেএসপি ১৪১ রানে চট্টগ্রাম বিভাগকে পরাজিত করেছে। চূড়ান্ত রান সংখ্যা বিকেএসপি প্রথম ইনিংসে ১০৭ এবং দ্বিতীয় ইনিংসে ২০৩ রান। চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ৬০ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০৯ রান। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুটি রবীন্দ্রসঙ্গীত মৌসুমী জালালের কণ্ঠে।

ফরিদা পারভিনের কণ্ঠে দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এবার শুনুন রবীন্দ্রসঙ্গীত মৌসুমী জালালের কণ্ঠে।

দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মৌসুমি জালালের কণ্ঠে। দুপুর 12:30 আমাদের স্টুডিওর ঘড়িতে শুনছেন আমাদেরকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। আয়োজন মেলায় এবারে রয়েছে আধুনিক গান। শিল্পী আব্দুল করিম খান প্রথম গানে কথা লিখেছেন মোহাম্মদ আমিরুল ইসলাম।

প্রথমে মোহাম্মদ আমিরুল ইসলাম এবং পরে মোহাম্মদ মতিউর রহমান খানের লেখা দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন আব্দুল করিম খান। বাংলাদেশ বেতার খুলনা। এবারে শুনবেন দুখানি পল্লী গান, শিল্পী পারভিন হোসেন সীমা। গান দুটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

দুখানি পল্লী গান শুনলেন বারবিন হোসেন সীমার কণ্ঠে। গান দুটির গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

Allebei Kishani Ham Shulin. মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে ছড়িও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থ অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ সুরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং

ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদের পরে আমরা নিজেরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বেলা 1:05 বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, নিয়মিত অনিয়মিত, নতুন পুরাতন সকল শ্রোতাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুপুরের এই তপ্ত আবহাওয়ায় বৈশাখের শেষ দিনে শুরু করছি জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে সাজানো আয়োজন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সঞ্জনা খান,
1: সৈয়দরুকসানা হক।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান ও মোহাম্মদ রাকিবুল হাসান। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই আর কথা নয়, আমরা চলে যাব গানের কাছে। আপনাদেরকে জনপ্রিয় সব ছায়াছবির গান শোনাবো যা শুনতে চেয়ে আপনারাই আমাদের কাছে অনুরোধ করে থাকেন ফোনে, এবং আমাদের সেই সকল প্রিয় শ্রোতাদের গান নিয়েই আমাদের আয়োজনের ডালি আজ সাজানো হয়েছে। আরও আরও শ্রোতা যারা যুক্ত থাকবেন আমাদের সাথে সরাসরি ফোনে, তাদের জন্য নম্বরটি আমাদের খোলা থাকবে। নম্বরটি হচ্ছে 01974121970। এই নম্বরে আমরা গানের পরেই হয়তো ফোন নিয়ে নেব। আমাদের সাথে যুক্ত থাকবেন, শুনতে থাকবেন আমাদেরকে। চলুন তাহলে প্রথমেই চলে যাই গানের কাছে। প্রথম গানটি শুনতে চেয়েছেন আলিফ, তিনি প্রেস ক্লাব খুলনার বন্ধু। রায় বিনোদিনী ছায়াছবি থেকে নেওয়া হয়েছে গানটি। গানের শিল্পী কুমার বিশ্বজিৎ ও রুনা লায়লা।

এবার শুনবেন বসগিরি ছায়াছবি থেকে ইমরান ও কনার কণ্ঠে এই গানটি। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষককে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত

0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: এবার শুনবেন মাস্টার সামুরাই ছায়াছবি থেকে অ্যান্ড্রু কিশোর ও রুনা লায়লার কণ্ঠে কিছু কিছু ভালোবাসা এই গানটি। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে। শ্রোতা বন্ধুরা, এই গানটির পরপরই আমরা আসব ফোন ইন পর্বে আপনাদের সঙ্গে কথা বলার জন্য।

আপনারা আপনাদের পছন্দের গানটি শোনার জন্য আমাদেরকে অনুরোধ করতে পারেন 01974-121-970 এই নাম্বারে। বলতে বলতে একটা কল চলে এসছে, দেখি আমাদের সঙ্গে কে আছেন। জি আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বলেন। আপনাকেও ধন্যবাদ। আপনার আজকে কোন অনুরোধ আছে? বলেন। তিন কন্যা, জি শিল্পী জি আচ্ছা, সবাইকে ধন্যবাদ।

0: লাইনটি কেটে গেল।
1: জি, আমাদের নম্বরে কে যুক্ত হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। কে বলছেন শ্রোতা?
2: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম থানা মোড়গঞ্জ জেলা বাগের থেকে।
1: আচ্ছা, নিশ্চয়। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম। কে বলছেন শ্রোতা, কোথা থেকে?
3: খানিশপুর খুলনা থেকে রুবেল বলছি।
1: জি রুবেল, বলুন।
3: আমাকে শোনাবেন বাংলার মা, বাংলার মা ছবি থেকে গান।
1: জি,
3: সৈয়দ আব্দুল হাদি এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের শিরোনাম জীবন যতদিন থাকবে আমার, এ বুকে তোমাকেই রাখবে। এই গানটি শোনাবেন।
1: আচ্ছা, নিশ্চয়।

0: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: আপামনি ভালো আছেন?
0: জি ভালো আছি।
1: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধারামারা থেকে আপু।
0: জি বলুন।
1: ছায়াছবির নাম অবুজ হৃদয়। অবুজ হৃদয় ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন এন্ড কিশোরের কণ্ঠে গানের কথা। তুমি আমার,
0: আচ্ছা নিশ্চয়ই একটি জনপ্রিয়তম গানের অনুরোধ করেছেন শ্রোতা।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আপু ভালো আছেন?
2: জি আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি আপু। আমাকে গান শোনাবেন স্বামী স্ত্রী যুদ্ধ, বুঝলেন?
0: আপনার নাম শ্রোতা?
1: স্বামী স্ত্রী যুদ্ধ, যে কোনো একটি গান আপনি শুনাই দিবেন।
2: আপনার নাম, নাম ঠিকানা?
1: আমার নাম একে ফজল।
0: আচ্ছা,
1: মানে কুষ্টিয়া ধরা মারা কুচিয়া মরে গ্রাম একে ফজল।
0: হ্যালো, শুভদীপুর কে বলছেন?
3: আপু কথা বলছিলাম দীপঙ্কর নন্দন পতাক খুলনা থেকে।
0: জি দীপঙ্কর বলুন, কোন গান শুনবেন?
3: তোমাকে চাই সাহায্য থেকে যেকোনো গান শোনাবেন আপু।
0: আচ্ছা তোমাকে চাই, জি নিশ্চয়ই আপনার অনুরোধটি রাখলাম, চেষ্টা করবো শুনিয়ে দিতে।
1: হ্যালো,
2: হ্যালো,
1: আদাব দিদি।
2: আদাব, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বাইরা বাজার।
2: হ্যাঁ আপনি
1: আমাকে গান শোনাবেন?
2: বলুন।
1: বেদের বেদ রসদা।
2: কোন গানটি?
1: রবীন্দ্রনাথ রায় শিল্পী। গানের কলি অতই ডাকলি জানে আপন করে

এই মুহূর্তের জন্য আরো একটি ফোন কলের প্রত্যাশায় রয়েছি শ্রোতা বন্ধু। আমরা ফোন কলটি নিয়েই চলে যাব গানের কাছে, আপনাদেরকে শোনাবো আপনাদেরই পছন্দ করা গান, যা শুনতে চাই আপনারা আমাদের কাছে অনুরোধ করে থাকেন সরাসরি ফোনে যুক্ত হয়ে। তাহলে পরবর্তী গানে আমরা চলে যাই। এবারের গানটি নেওয়া হয়েছে মন মানে না ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়েছেন লাভলি নন্দন প্রতাপ খুলনার বন্ধু, গানের শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।

বিজ্ঞাপন তরঙ্গে আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান, যেখানে আপনাদেরকে আমরা শোনাচ্ছি আপনাদেরই পছন্দ করা সব গান। আবিপাচ্যের কণ্ঠে শুনবেন এবারের গানটি, যা নেওয়া হয়েছে এ বাঁধন যাবে না ছিঁড়ে শীর্ষক ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়েছেন গিয়াসউদ্দিন, তিনি বাঁশখালী চট্টগ্রামের বন্ধু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনে এবারে যে গানটি শুনবেন সেটি নেওয়া হয়েছে ভালোবাসার ঘর শীর্ষক ছায়াছবি থেকে। গানটির শিল্পী ডলি সায়ন্তনি ও খালিদ হাসান মিলু। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা বন্ধু বুলবুল আহমেদ, তিনি ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: এবার শুনবেন আশা ভালোবাসা ছায়াছবি থেকে শিল্পী রুনা লায়লা ও আগুনের কণ্ঠে গান। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন লুৎফর জোয়াদ্দার পাংশা রাজবাড়ি থেকে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনে আবারও আমরা ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজনে। সে পর্যন্ত আমাদের শুনতেই থাকুন।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে দেশের পাট শিল্প এবং সোলার প্রযুক্তিতে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিন দিনব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে আজ বিক্রি হচ্ছে 24 মে টিকিট। সকালে বিক্রি হয় পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট। এখন চলছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। উল্লেখ্য, ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোন প্রতীক ও রাজনৈতিক পরিচয়ও থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দেন। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদ উত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 0.5% বিলম্ব সুদ আরোপ করা যাবে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে শিলাবৃষ্টিসহ প্রচণ্ড ঝড়ে অন্তত 90 জন প্রাণ হারিয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় আজ জানায়, এদের মধ্যে গাছ উপড়ে এবং বাড়িঘরের দেয়াল ধসেও কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে 24 ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। প্রায় দুঘণ্টা স্থায়ী বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের সাথে আলোচনাকে চমৎকার বলে অভিহিত করেন। তবে তাইওয়ান নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিনা তা তিনি উল্লেখ করেননি। শুল্ক প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতা ও ইরান যুদ্ধের পাশাপাশি বেইজিংয়ের দাবি করা স্বশাসিত দ্বীপটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। এর আগে গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে শি জিনপিং দুই পক্ষকে শত্রু নয় বরং অংশীদার হিসেবে আখ্যায়িত করেন এবং ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করেন। খেলার খবর ক্রিকেট। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আমরা আবার ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবারে শিল্পী অ্যান্ড্রু কিশোর, ছায়াছবি প্রাণ সজনী আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রেজাউল বালিয়াতালা থেকে।

0: সুপ্রিয় শ্রোতা, আবারও সময় হয়ে গেছে সরাসরি আপনাদের সাথে যুক্ত হবার। 01974121970 এই নম্বরে ফোন করে সরাসরি জানাতে পারেন আপনার পছন্দের গানের অনুরোধটি। আমরা অপেক্ষায় রয়েছি, শুনব আপনাদের পছন্দের গানের কথা।
1: দিদি নমস্কার।
0: আদাব, কে বলছেন, কোথা থেকে?
1: কথা বলছি দিজন গোমস্তা কাকসিরা বর্মা থেকে।
0: জি বলুন।
1: ছবির নাম রূপের রানী, গানের রাজা, গানের কথা বন্ধুরে আড়ালে থেকে এই গানটি।
0: আচ্ছা,
2: শুভ দুপুর।
1: খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম আপু। আমার পছন্দের গান শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আগামীকে গান শোনাবেন রাজা বাংলাদেশি ছায়াছবি থেকে ইন্দু কিশোরের কাণ্ডে নয়নে আসতে বলে দেখেছি তোমাকে এই শোনানোর গানটি।
2: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, এই সময় কিন্তু গ্রীষ্মের এই দাবদাহে আপনারা বাইরে যেই বের হবেন না কেন, দুপুর বেলায় যদি বের হতে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন সুতির একেবারে ঢিলাঢালা পোশাক পরতে। অতিরিক্ত ঘাম হলে সেক্ষেত্রে মুছে নেবার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন আপনার সাথের শিশু অথবা বয়োবৃদ্ধ যারাই থাকবেন না কেন তাদের প্রতি একটু বাড়তি যত্ন নিতে, ঘাম যেন বসে না যায়। এবং যারা ঢিলাঢালা সুতির পোশাক পরেন এবং চেষ্টা করবেন বাড়ি থেকে ফিরে এসে বিশুদ্ধ পানি পান করতে এবং অবশ্যই পরিধেয় ঘর্মাক্ত কাপড়টি পরিবর্তন করে ফেলতে। আপনার সুস্থতা আপনার কাছে। ওয়ালাইকুম সালাম, কে বলছেন শ্রোতা, কোথা থেকে?
1: ভালো আছেন?
2: জি আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: এই যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কথা দিলাম জানার জান তুমি আমার প্রাণে পান, তোমার না দেখলে আমার মন করে আনসাম হে খোলনা বেতার।
2: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য।
0: সুন্দর গানের অনুরোধ করেছেন, অনেক প্রথম ছবির গান যদিও ভীষণ জনপ্রিয় আর অনেক মন ছোঁয়া গানের অনুরোধটি।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: মানিক বলতেছি, শৈল গোপাল হেনাদা থেকে মানিক।
2: হ্যাঁ বলুন।
3: আব্দুল্লাহর গানই সবসময় শোনান, আমাদেরও তো শোনাবেন। ছবির নাম সোয়াক,
2: ঠিক আছে বন্ধু, আমরা সবার গানই শোনানোর চেষ্টা করি, সাথে থাকবে নিশ্চয়ই শুনতে পাবেন।
3: এই আকাশকে সাথে রেখে বাতাসকে সাথে রেখে তোমাকে বেশি ভালো।
0: আচ্ছা
3: মোর ময়নের আলো, এই শিরোনামের গান।
0: আচ্ছা ধন্যবাদ, ভালো গানের অনুরোধ করেছেন, নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে আপনার পছন্দের গানটি শোনানোর।
3: তুহিন গোলাপ নগর কুষ্টিয়া থেকে।
0: জি
3: হ্যাঁ, ছবির নাম অবুজ হৃদয়, অবুজ হৃদয় ছবি থেকে যে কোনো একটি।
0: তুহিন কোথা থেকে বললেন?
3: তুহিন গোলাপ নগর কুষ্টিয়া থেকে।
0: আচ্ছা নিশ্চয়ই,
2: অবুজ হৃদয়,
0: অবুজ হৃদয় ছবি থেকে,
3: অবুজ হৃদয় ছবি থেকে যে কোনো একটি।
0: আচ্ছা নিশ্চয়ই।
2: ধন্যবাদ।
0: পরবর্তী কলে রয়েছেন কে শ্রোতা, আপনার সাথে যুক্তি হচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
3: আপুরা ভালো আছেন?
0: জি ভালো, কে বলছেন?
3: আমি এমডি ওহিদুজ্জামান, কুমিল্লা বাজার ঘেরামারা কুষ্টিয়া থেকে বলছি। আপু
0: জি বলুন, কোন গান শুনবেন?
3: আমাকে গান শুনবেন, ছবির নাম শাহজাদা, শিল্পী সাবিন আসবেন ও মোহাম্মদ খুরশিদ আলম। গানের কথা, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরেছে কলিজাতে তীর মেরেছে, অবশ্যই শোনাবেন আপু।
0: আচ্ছা নিশ্চয়ই। শ্রোতা বন্ধু, এই ফোনটির সাথেই শেষ হয়ে গেল আমাদের ফোন ইনের এই আয়োজন। আমরা চলে যাব আবারও গানের কাছে, এবারে যে গানটি শুনব
2: নয়নের আলোছায়া ছবি থেকে অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে। এই গানটি আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মেহেদী হাসান ঝিনাইদহ থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন লজ্জা ছায়াছবি থেকে, রুনা লায়লার কণ্ঠে। শুনতে চেয়েছেন অনু বিশ্বাস, রায়ের মহল খুলনার বন্ধু।

সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 16 মে 2026 শনিবার চাঁদপুর জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। ঘোষণাটি শুনলেন। গান শুনতে শুনতে আমরা একেবারেই চলে এসেছি অনুষ্ঠানের প্রান্তিকে। বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজনের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানটির শেষ গানটি শুনব পরাধীন ছায়াছবি থেকে নেওয়া হয়েছে। শুনতে চেয়েছেন বিজন গোমস্তা কাকচিড়া বাজার বরগুনা থেকে, আর গানের শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: শ্রোতা বন্ধু, এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন, বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায় শেষ করছি। শুভ দুপুর।
1: শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী আতাউর রহমান।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আতাউর রহমান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজন আধুনিক গান, শিল্পী শিরিন সুলতানা, প্রথম গানটির গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী শিরিন সুলতানা। এবারে গানটির গীতিকার সৈয়দ আব্দুল মতিন।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন শিরিন সুলতানা। শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজন পল্লীগীতি। শিল্পী অনিল হাজারিকা, গানের গীতিকার মোহাম্মদ রেজাউল করিম।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন অনিল হাজারিকা আর গীতিকার ছিলেন মোহাম্মদ রেজাউল করিম। বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা তিনটার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আমি প্রীতিলতা গুপ্তা। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিনি তিন দিন ব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। নির্বাচন কমিশন আজ হালনাগাদ ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12,83,23,240 জন, যা গতবারের তুলনায় 0.05% বেশি। এদের মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন এবং নারী ভোটার 6,31,09,266 জন। এর আগে গত 20 এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর 6 মে পর্যন্ত ভুল সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার, নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোন প্রতীক ও রাজনৈতিক পরিচয় থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। এদিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে শিলাবৃষ্টিসহ প্রচণ্ড ঝড়ে অন্তত 90 জন প্রাণ হারিয়েছে। আজ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় জানায়, এদের মধ্যে গাছ উপড়ে এবং বাড়িঘরের দেয়াল ধসেও কয়েকজন প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে 24 ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। প্রায় 2 ঘণ্টার স্থায়ী বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সাথে তাঁর আলোচনাকে চমৎকার বলে অভিহিত করেন। তবে তাইওয়ান নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিনা তা উল্লেখ করেননি। শুল্ক প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতা ও ইরান যুদ্ধের পাশাপাশি বেজিংয়ের দাবি করা স্বশাসিত এ দ্বীপটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। এর আগে গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে শি জিনপিং দুই পক্ষকে শত্রু নয় বরং অংশীদার হিসেবে আখ্যায়িত করেন এবং ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করেন। খেলা খবর ক্রিকেট। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখনকার আয়োজন ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমেই আপনাদের শোনাব সারেন্ডার ছায়াছবি থেকে গান, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

সুপ্রশ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। শেষ ঠিকানা থেকে নেওয়া হয়েছে এবারের গানটি, শিল্পী আগুন ও সঙ্গীরা।

0: candelaria.
1: শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে, নেওয়া হয়েছে গোলাগুলি ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক

0: নিয়েছে, তার কিছুদিন পরে আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন কৃষক কার্ড বিষয়ে। এবারের গানটি নেওয়া হয়েছে মহাসম্মেলন ছায়াছবি থেকে। গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন ও খালেদ হাসান মিলু।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানে আপনাদের জন্য আমাদের নিবেদন এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান। এবারের জন্য আপনাদের নিবেদন পাঁচমিশালি গান। প্রথম গানটির শিল্পী সালমা জাহান, গানের গীতিকার মুন্সী ওয়াদুদ।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবারে থাকবে আপনাদের জন্য একটি রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ফারহানা ইয়াসমিন শাওনের কণ্ঠে শুনবেন গানটি।

পাঁচমিশালি গানের আয়োজনে এই ছিল আপনাদের জন্য আমাদের নিবেদন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বিকেল 4টায় বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জুই ফারহানা। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিন দিনব্যাপী প্রদর্শনীতে 7টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। নির্বাচন কমিশন আজ হালনাগাদ ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার 12,83,23,240 জন, যা গতবারের তুলনায় 0.05% বেশি। এদের মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন এবং নারী ভোটার 6,31,09,266। এর আগে গত 20 এপ্রিল প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর 6 মে পর্যন্ত ভুল সংশোধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোন প্রতীক ও রাজনৈতিক পরিচয়ও থাকবে না। আন্তর্জাতিক আপিল ট্রাইব্যুনাল এক শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। এদিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি সহ প্রচণ্ড ঝড়ে অন্তত 90 জন প্রাণ হারিয়েছে। আজ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় জানায়, এদের মধ্যে গাছ উপড়ে এবং বাড়িঘরের দেয়াল ধসেও কয়েকজন প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে 24 ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেইজিং এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। প্রায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর সাথে তার আলোচনাকে চমৎকার বলে অভিহিত করেন। তবে তাইওয়ান নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে কিনা তা তিনি উল্লেখ করেননি। শুল্ক প্রযুক্তি সংক্রান্ত প্রতিযোগিতা ও ইরান যুদ্ধের পাশাপাশি বেইজিং এর দাবি করা স্বশাসিত এ দ্বীপটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। এর আগে গ্রেট হল অব দ্য পিপল এ ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে শি জিনপিং দুই পক্ষকে শত্রু নয় বরং অংশীদার হিসেবে আখ্যায়িত করেন এবং ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করেন। খেলার খবর ক্রিকেট। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন ছায়াছবির গান। স্ত্রী স্বপ্ন শিরোনামের ছায়াছবি থেকে নেওয়া হয়েছে প্রথম গানটি। গানের শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশে এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা। আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে

ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে বিয়ের ফুল ছায়াছবি থেকে, গানের শিল্পী কুমার শানু ও অলকা ইয়াগনিক।

ছায়াছবির গান আয়োজনে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন সে প্রত্যাশায়। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হাম পেশ করা হচ্ছে, পরিবেশনায় ইয়াসমিন মুশতারি, গানের কথা সাজিয়েছেন জেবুন্নেসা জামাল।

বাংলাদেশ বেতার খুলনা। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। মাসনাতে আহমদ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদসমূহ দূর করে দেবেন। মাসনাতে আহমদ। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। মুসলিম। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তাবরানি। বাংলাদেশ বেতার খুলনা। এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন কারো কাছে ইলমের কোনো কথা জিজ্ঞেস করা হয় আর সে তা জানা সত্ত্বেও গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন। আল হাদিস আবু দাউদ। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে কোরআন থেকে শিক্ষা দেয়। আল হাদিস তিরমিজি। প্রত্যেক নরনারীর উপরই জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে। আল হাদিস। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করবেন শিল্পী আলাউদ্দিন আহমেদ, কথা সাজিয়েছেন কবি ফারুক আহমেদ।

বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই ইংরেজি সংবাদ, বাণিজ্যিক সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. This is Bangladesh Beta, 5 p.m. The news read by Shirke Chaman Khan. The next year's SSC and equivalent examinations will begin from 7 January and will end on 6 February. Education and Primary and Mass Education Minister A&M Ehsanul Haq Milon revealed this information today at a press conference at the Secretariat. He further said, next year's HSC and equivalent examinations will start on 6 June and will be continued till 13 July. The measures has been taken to avoid students' lapse of time and to help them pursue higher education abroad, the minister added. Fisheries, Livestock and Agriculture Minister Mohammad Aminur Rashid has said about 1 crore sacrificial animals are ready for the upcoming Eid al-Adha. He was talking to the reporters after a view exchange meeting organized at the Bangladesh Livestock Research Institute auditorium in Sawat today. The minister added that the government will not import any sacrificial animals this year. He said instructions in this regard have been given to the concerned law enforcement agencies so that no one can smuggle animals from neighboring countries. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood has said the government is considering introducing a 5-year tax holiday and reducing import duties to nominal levels to encourage greater private sector investment in the solar power sector. He said this while speaking at a workshop at the Bangladesh Investment Development Authority BIDA in the capital today. The minister said an investment-friendly policy framework for the solar energy sector is expected to be finalized and announced by June. Under the policy framework, private investors would be allowed to use rooftops for solar power generation, enabling them to earn revenue while easing pressure on the national power grid, he added. Commerce, Industries and Textile and Jute Minister Khandokar Abdul Muqtadir called on China to invest in environment-friendly technology-based textile industries to reduce the bilateral trade deficit. He made the call while speaking at the opening ceremony of the 3-day second Bangladesh-China Green Textile Expo 2026 being held at the Boshundhara International Convention Center in the capital today. He also called for Chinese investment in reviving closed state-owned mills and factories, modernizing the jute sector, expanding renewable energy and promoting green industrialization. Speaking on the occasion, Chinese Ambassador to Dhaka Yao Wen assured of all kinds of technical cooperation in the green textile sector. State Minister for Primary and Mass Education Bobby Hajjaz has said government is considering the education sector as a sector of national investment. He said this at a program titled Remedial Education, Work Experience and Future Vision on Supportive Education Programs for Backyard Students at the Bangladesh Tourism Corporation Conference Room at Agargao in the capital today. The state minister said special supportive programs or remedial education for dropped out students will be launched to reduce learning deficits through learning circles, community involvement and the use of technology based content. The Election Commission today published the updated voter list 2026. According to the list, currently the total number of voters in the country is 12,83,23,240, which is 0.5% more than the last one. Earlier, the initial draft list was published on last 20th April. After that, until 6th May, applications for correction of errors were accepted and disposed of. International Crimes Tribunal 1 has ordered the arrest and imprisonment of the former minister Dr. Deepamani, journalist Mozammal Babu and Farzana Rupa in the case of crimes against humanity in the Shapla Chattor massacre. The tribunal headed by Justice Ghulam Murtaza Mozumdar gave the order today. The government has approved establishment of Thakur Gao Medical College in Thakur Gao district and notification in this regard from the Medical Education and Family Welfare Division under the Ministry of Health and Family Welfare released this information. Almost 90 people have been killed in a violent storm that battered India's most populous state, Uttar Pradesh, with rain and hail. The State Disaster Management and Relief Office today said some of the fatalities were caused by falling trees and collapsing walls of homes. The Chief Minister of the state had directed officials to assist survivors and distribute financial aid within 24 hours. cricket and the second and the last of two match test series between Bangladesh and visiting Pakistan will be held at Mirpur on Saturday next. The match will start at 10 a.m. Bangladesh time. Bangladesh Betar will air the running commentary of the match. Bangladesh is leading the series by 1-0. Dhaka Meteorological Office says the formation of thunderclouds is likely and it may continue over the country. Under its influence, heavy to very heavy rainfall is likely to occur at places over Rangpur, Moymenshing and Sylhet divisions till next Saturday at 6 p.m. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Sylhet division. Meanwhile, Forecast Valley Till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Mamenshin, Dhaka, Borishal, Kumila, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River pours in these areas at to highest cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছে হাসিনা মুস্তাফিজ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আজ সচিবালয়ে বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকদের সঙ্গে কোরবানির সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে এক ভার্চুয়াল সভায় একথা বলেন। মন্ত্রী কোরবানির পশু চামড়া সংরক্ষণে মাঠ পর্যায়ে প্রশাসককে মনিটরিং টিম গঠন ও সক্রিয় তদারকির নির্দেশ দেন। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিন দিন ব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে আমদানিতে নামমাত্র শুল্ক এবং 5 বছরের জন্য কর অবকাশ সুবিধা প্রদানের পরিকল্পনা করছে সরকার। তিনি আজ ঢাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে সৌরবিদ্যুৎ খাতের জন্য বিনিয়োগ বান্ধব নীতিমালা ঘোষণা করবে সরকার। রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরের মতো এলাকার বাড়ির ছাদগুলো বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়া হলে কেবল এই দুই এলাকা থেকেই 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান তিনি। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি বাড়াতে মেয়াদোত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলারে বলা হয়েছে, বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মেয়াদোত্তীর্ণ ঋণের কিস্তির উপর সর্বোচ্চ 1.5% বিলম্ব সুদ আরোপের সুযোগ ছিল, তবে নতুন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 0.5% বিলম্ব সুদ আরোপ করা যাবে। চলতি মাসে প্রথম 13 দিনে দেশে 174 কোটি 30 লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 37.5% বেশি। গত বছরের মে মাসের প্রথম 13 দিনে দেশে প্রবাসী আয় এসেছিল 126 কোটি 70 লাখ ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় 47 কোটি 60 লাখ ডলার। আজ বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, শুধু গতকাল 13 মে একদিনেই দেশে 13 কোটি 80 লাখ ডলারের রেমিটেন্স এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 396টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 199টির, কমেছে 144টি এবং অপরিবর্তিত ছিল 53টি। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 1.78 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 5,245 পয়েন্টে। ডিএসইতে আজ 997.30 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 856.09 কোটি টাকা। ঢাকার মুদ্রার বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিয়োগ হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ইউরো বিক্রয় 145.86 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা এবং থাই বাত বিক্রয় 3.83 টাকা, ক্রয় 3.76 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। গ্রন্থনা ও উপস্থাপনায় জোবায়দ হোসেন পলাশ।

প্রবীণ হৃদয়ের নিঃশব্দ গান, সময় যেন থমকে দাঁড়ায় অবসান, স্মৃতির পাতায় ঝরে পড়ে আলো, সোনালী বিকেল আপন ভালো। জীবনের পথ পেরিয়ে বহু দূর, হাসি কান্নার কত যে সুর, চোখের কোণে লুকানো ইতিহাস, কথায় কথায় জেগে ওঠে নিঃশ্বাস। একদিন তারাই ছিল দীপ্ত সকাল, স্বপ্নে গড়া জীবন ছিল রঙিন জল জল, আজ তারা বসে বিকেলের কোণে, অতীত গুণে নীরবতা বুনে। তবু এই আয়োজন ভালোবাসার ছোঁয়া ভুলিয়ে দেয় একাকিত্বের কষ্টভরা ছায়া, গানে গল্পে মধুর স্মৃতির ডোরে হৃদয়ে আবার ফিরে যায় সেই সোনার ভোরে। প্রিয় শ্রোতা, জীবনের দীর্ঘ পথ চলায় যারা অভিজ্ঞতার আলোয় আলোকিত, যাদের স্মৃতিতে জমা আছে সময়ের অসংখ্য গল্প, তাঁদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। প্রবীণরা আমাদের অতীতের দর্পণ, বর্তমানের প্রেরণা এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাঁদের ভালোবাসা নিঃস্বার্থ, তাঁদের ত্যাগ নিঃশব্দ, তবুও তা আমাদের জীবনের সবচেয়ে শক্ত ভিত্তি। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালোবাসা ও শ্রদ্ধার আবরণে শুরু করছি প্রবীণদের জন্য নিবেদিত আমাদের প্রিয় আয়োজন সোনালী বিকেল।

0: সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বয়স্ক হয়, কিন্তু তার অভিজ্ঞতা হয়ে ওঠে আরও মূল্যবান। প্রবীণদের প্রতিটি কথা, প্রতিটি স্মৃতি আমাদের জীবনের পাঠশালা। প্রিয় শ্রোতা, প্রবীণদের পাশে থাকা মানে শুধু দায়িত্ব পালন নয়, এটি আমাদের মানবিকতার পরিচয়। তাঁদের মুখের হাসি হোক আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ব, সম্মান ও ভালোবাসা থাকে যেন সব সময়। সুপ্রিয় শ্রোতা, গ্রীষ্মের দাবদাহে আমাদের শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রবীণদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এই সময়টায় একটু অসতর্কতাই ডেকে আনতে পারে বড় ধরনের শারীরিক জটিলতা। তাই আজকের অনুষ্ঠান শুরু করছি এ বিষয়ের কথিকা দিয়ে। আমরা জানব গরমে প্রবীণদের সুস্থ রাখার প্রয়োজনীয় দিকগুলো, গরমের দিনে প্রবীণদের স্বাস্থ্যের যত্ন। এই স্বাস্থ্য বিষয়ক কথিকা উপস্থাপন করেছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান।
1: আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান, মেডিসিন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং কিডনির বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি ন্যাশনাল কিডনি ইনস্টিটিউটে। আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক কথিকাতে গরমে প্রবীণদের স্বাস্থ্যের যত্ন নিয়ে কথা বলবো। এই কথাগুলো 60 বা 65 বছরের ঊর্ধ্বে প্রবীণদের জন্যই শুধু নয়, আমাদের প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের জন্যই জানা জরুরি। কারণ এই ফ্যামিলি মেম্বাররাই যদি সচেতন থাকি, তাহলে আমাদের প্রবীণদের স্বাস্থ্যের যত্নটা আমরা ঠিকভাবে করতে পারব। গরমের দিনে তাদের স্বাস্থ্যের কথাটা আমাদের অত্যধিক গুরুত্ব দিতে হবে, কারণ গরমের দিনে প্রবীণদের শরীর নানা কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, তৃষ্ণা বোধ কমে যায় এবং 50 থেকে 60 বছর ঊর্ধ্বে ম্যাক্সিমাম প্রবীণদেরই ডায়াবেটিস, কিডনি রোগ, হৃদরোগ এগুলো থেকেই থাকে এবং অনেক সময় একাধিক ওষুধও সেবন করতে হয়। ফলে গরমের সামান্য অবহেলাও গুরুতর জটিলতার দিকে নিয়ে যেতে পারে। আমি আজকে মাথা থেকে পা পর্যন্ত কোন কোন জায়গায় এই গরমে প্রবীণদের স্বাস্থ্যের কি ব্যাঘাত ঘটতে পারে এবং এর করণীয় কি এই বিষয়টা তুলে ধরব। আশা করি এগুলো যদি আমরা মেনে চলতে পারি এবং বুঝে উঠতে পারি, তাহলে এর প্রতিরোধ করা সম্ভব। প্রথমে আসি আমাদের মস্তিষ্ক বা ব্রেইন, যেটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে থাকি। গরমে প্রবীণদের মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়, মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় হিট এক্সোশন অ্যান্ড হিট স্ট্রোক। হিট এক্সোশন সবাই আমরা কম বেশি ফেস করি, কিন্তু হিট স্ট্রোক এটা মেডিকেল ইমার্জেন্সি। হিট এক্সোশন হচ্ছে বিভ্রান্তি, মাথা গোড়া, অজ্ঞান হয়ে যাওয়া গরমের কারণে, অতিরিক্ত ঘাম হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, ব্লাড প্রেশার কমে যাওয়া, এগুলোর কারণে যে অবসাদগ্রস্ততা দেখা দেয় সেটাকে আমরা হিট এক্সোশন বলি। আর হিট স্ট্রোক হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি। এখানে শরীরের টেম্পারেচার প্রবীণদের 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায়, স্ট্রোকের মতন সকল প্রকার লক্ষণ চলে আসে, কিন্তু কোনো ঘাম থাকে না। মজার ব্যাপার হচ্ছে এটা, কিন্তু এটা মেডিকেল ইমার্জেন্সি। যদি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া না হয় তাহলে হয়তো মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া গরমে ব্রেনের আরেকটা কন্ডিশন প্রবীণদের হতে পারে, বিশেষ করে যারা ডিমেনশিয়ার রোগী, তাদের ডেলিরিয়াম, যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, কাউকে চিনতে না পারা, এটা হতে পারে। এই ব্রেইনের বা মস্তিষ্কের এই যে জটিলতাগুলো গরমে হতে পারে, এগুলোর জন্য আমাদের করণীয় হচ্ছে পর্যাপ্ত পানি ও তরল গ্রহণ, হঠাৎ রোদে না বের হওয়া, ঘরে ঠান্ডা পরিবেশ নিশ্চিত করা এবং মানসিক অবস্থার পরিবর্তন হলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া। এই কয়েকটা জিনিস আমাদেরকে ব্রেইনের জন্য খেয়াল রাখতে হবে। এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদযন্ত্র বা হার্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমরা যেটাকে মেডিকেলের ভাষায় বলি, সেই বিষয়ে। আমরা এই গরমে সবাই কম বেশি, যারা ইয়াং থেকে শুরু করে প্রবীণরা, কম বেশি সবাই ডিহাইড্রেশনে ভুগি বা পানি স্বল্পতায় ভুগি, কিন্তু প্রবীণদের মধ্যে এই ডিহাইড্রেশনের হার অনেক বেশি। কারণ তারা আমাদের ব্রেইন এবং হার্ট যতটা অ্যাডাপ্ট করতে পারে গরমে, প্রবীণদের ক্ষেত্রে সেই অ্যাডাপ্টেশনটা হয় না। ফলে ডিহাইড্রেশন থেকে রক্তচাপ কমে গিয়ে, ব্লাড প্রেশার কমে গিয়ে মেডিকেলের ভাষায় হাইপোটেনশন হয়ে যেতে পারে এবং শকের দিকে চলে যেতে পারে, পালস বেড়ে যেতে পারে, হৃদযন্ত্রের বিট বা হৃদযন্ত্রের স্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। ফলে হৃদরোগের অবনতি বা কারো যদি আগে কখনো হৃদরোগের ইতিহাস থেকে থাকে, তার ক্ষেত্রে হার্টের উপর অনেক চাপ পড়ে হার্ট অ্যাটাকের মতন ঝুঁকি ঘটতে পারে। এজন্য এই গরমে হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধের জন্য আমাদেরকে নিয়মিত ব্লাড প্রেশার মনিটর করতে হবে, অতিরিক্ত গরমে পরিশ্রম এড়িয়ে চলতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টি হাইপারটেনসিভ বা ব্লাড প্রেশার ওষুধ অ্যাডজাস্ট করে খেতে হবে। এরপর যদি আমরা ফুসফুসে আসি বা রেসপিরেটরি সিস্টেম যেটাকে বলি, সেটাতে প্রবীণদের মধ্যে সিওপিডি এবং অ্যাজমা, এই রোগটার হার অনেক বেশি এবং পরিবেশ দূষণে এই সিওপিডি এবং অ্যাজমা প্রবীণদের জন্য আরো বেড়ে যেতে পারে। এর জন্য আমাদেরকে ধুলা এবং দূষণ এড়িয়ে চলতে হবে, ইনহেলার নিয়মিত ব্যবহার করতে হবে এবং ঘরের বাতাস চলাচল ঠিক রাখতে হবে। প্রয়োজনে এসির টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে হবে। গরমে আরেকটা যে প্রবলেম হয়, ইলেকট্রোলাইট এবং মেটাবলিজমে আমাদের সমস্যা হয়ে যায় প্রবীণদের, এই কারণে হিট ক্র্যাম্পস, শরীর দুর্বলতা, কনফিউশন, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়ার মতো ঘটনা ঘটতে পারে। হাইপোনেট্রিমিয়া এবং হাইপারনেট্রিমিয়া হচ্ছে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে অথবা বেড়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে যদি কখন এরকম মনে হয় শরীর দুর্বল হয়ে গিয়েছে, শরীর কামড়াচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, তখন আমাদেরকে ওর স্যালাইন সেবন করতে হবে এবং অতিরিক্ত ঘাম হলে ওর স্যালাইনের পাশাপাশি ডাবের পানিও খেতে হবে। এরপরে যদি আমরা আসি পরিপাক তন্ত্র বা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম যেটাকে আমরা বলি, এই গরমে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের সবচেয়ে যে কমন সমস্যাটা বয়স্কদের হয় সেটা হচ্ছে ফুড পয়জনিং। এই ফুড পয়জনিং হওয়ার কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এমনি আমাদের মেটাবলিক পাওয়ার বা হজম শক্তি কমে যায়। এই জন্য গরমে প্রবীণদের মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায় ফুড পয়জনিং, খাবারে অনীহা এবং কোষ্ঠকাঠিন্য। তাই গরমে প্রবীণদেরকে এই কথাটা সবসময় মনে রাখতে হবে, বাসি পচা খাবার, ফ্রিজিং খাবার পরিহার করতে হবে, হালকা সহজপাচ্য খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ফাইবার যুক্ত খাবার এবং তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। যদি কোনো হার্টের অসুখ না থাকে, কিডনির অসুখ না থাকে, তাহলে দৈনিক 2.5-3 লিটার তরল জাতীয় খাবার খেতে হবে। সবশেষে গরমের এই সময়ে প্রবীণদের যত্ন শুধু পারিবারিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। সচেতনতা, সঠিক যত্ন এবং সময় মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমরা সহজেই গরমজনিত জটিলতা প্রতিরোধ করতে পারি। প্রবীণদের সুস্থতা নিশ্চিত করাই আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
0: গরমের দিনে প্রবীণদের স্বাস্থ্যের যত্ন বিষয়ে কথিকা শোনা হল। এ কথিকার মূল কথা হল সচেতনতা আর যত্নই পারে গরমের কষ্ট থেকে প্রবীণদের রক্ষা করতে। শ্রোতা বন্ধুরা, প্রতিটি প্রবীণ মানুষ যেন এক একটি জীবন্ত ইতিহাসের পৃষ্ঠা। তাঁদের জীবন সংগ্রাম, সাফল্য আর স্মৃতিগুলো আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। চলুন এবারে সাক্ষাৎকারে শুনি প্রবীণ বয়োজ্যেষ্ঠর জীবন থেকে কিছু মূল্যবান কথা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন সজীব দত্ত।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সোনালী বিকেল অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একজন প্রবীণ আমাদের সঙ্গে আছেন, আমরা চলুন তার সঙ্গে কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন।
3: আমার নাম মাসুম, আমার দেশেবাড়ির ঠিকানা পাবনা ডিস্ট্রিক্ট। আমি এখানে থাকি দক্ষিণ পিরাবাগ জনবালী মাতুব্বার মার্কেট। এখানে আমার ডেকোটারের দোকান আছে, নিজে আমার ছেলে মেয়ে সবাইরে নিয়ে আমি এইখানেই থাকি। আমার ছেলে জব করে, আমার ছোট ছেলেটা সে পড়াশোনা করে।
2: অনেক ধন্যবাদ আপনাকে। কেমন হলো বয়স?
3: বয়স আমার 60-এর উপরে আছে।
2: এই যে 60 বছর পেরিয়ে এসে জীবনের এই সময়ে এসে কেমন লাগছে জীবনযাপন?
3: আগে যেরকম আমি মনে করছি আগের থেকে আমার খারাপ যাইতেছে দিন।
2: শারীরিক অবস্থা?
3: হ্যাঁ,
2: এটা তো প্রকৃতির নিয়ম। যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমরা বৃদ্ধ হই, আমরা আরো আমাদের বয়স বাড়ে, তারপর এই যে সন্তান স্ত্রী সবাইকে নিয়ে ভালো আছেন তো?
3: হ্যাঁ আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, অনেকে সুখে আছি, খুব শান্তিতে আছি।
2: আপনার একটু শৈশবের গল্প শুনতে চাই। আপনার জন্ম, বেড়ে ওঠা কেমন ছিল শৈশবটা?
3: ওই সময়ের তো কথা অনেক ছোটর কথা। ওই সময় বাবা মার আর্থিক অবস্থা ভালো ছিল না। মেয়ের আগে আমি ছিলাম শুক্রাবাদে, শুক্রাবাদের থেকে পীরের ভাগে আমি আজ মোটামুটি 26 বছর দিলাম।
2: আপনার বাবা মা আছেন?
3: আমার মা আছেন।
2: বাবাকে হারিয়েছেন?
3: হ্যাঁ, বাবাকে হারাইছি। মা আছে, খালা আছে, ছোট বোন আছে।
2: ছোটবেলার বন্ধু বান্ধব খেলাধুলা করতেন?
3: আর্থিক অবস্থা ভালো ছিল না, নিজের নির্জম ছিলাম, তো খেলাধুলা তেমন কিছু আর করতে পারতাম না, পড়ালেখাও করতে পারিনি।
2: অর্থাৎ কর্মের মধ্য দিয়ে এই জীবন জীবিকার কারণে জীবনটা অন্যভাবে মোড় ঘুরে গেছে। এখন ইচ্ছে করে কখনো যে যদি একটু ছোট বয়সে যেতে পারতাম, মনে হয় কখনো?
3: ওইটা মনে হইল তো আর এটা আর হবে না যে ছোট বয়সে কি করতে চাইছি আর এখন কি করব। নিজের বয়স অনুযায়ী তার এটা আর হয় না। এখন নিজের বয়স অনুযায়ী যেভাবে সুন্দর জীবন যাপন করার সেটি আর কি করতেছি।
2: সন্তানদের নিয়ে যেটা ভেবেছিলেন তা তো পেরেছেন, এখন তো ভালো আছেন।
3: হ্যাঁ, এখন খুব ভালো আছে।
2: আপনার মা কি আপনার সঙ্গে থাকেন?
3: হ্যাঁ, আমার মা আমার কাছে থাকে, তার একটাই ছেলে আমি আর আমার 2টা বোন আছে। এই নিয়ে আর কি জীবনটা।
2: আপনার এই ডেকোরেটর ব্যবসা এখানে কত বছর যাব?
3: ডেকোরেটরের দোকান দিছি 11 বছর। 11 বছরের ভিতরে এইখানে আমি মাতবারের মোড়ে এইখানে 8 বছর ধরে আমি দোকানদারি করতেছি।
2: এই ডেকোরেটর ব্যবসার আগে, অর্থাৎ এই 8 বছরের আগে কি করতেন?
3: কর্ম শিখছি, এর আগে শিখার দরকার ছিল। আমি আমার এই ডেকোটার বয়স হল 11 বছর, কিন্তু আমি কর্ম শিখছি, কর্ম লাইনে ডিপার্টমেন্টে গেছি আমি 25 বছর, ওস্তাদের সাথে কর্ম করছি ও টোটাল যোগ দিলে আমার এই 40 বছর বয়স, আমি কর্ম শিখছি।
2: এই যে জীবন, জীবন জীবিকা, এগিয়ে চলা, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, এই সবকিছু মিশেলেই তো জীবন, তাই না? কি বলবেন?
3: এই যে সবকিছু মিলেই একটা জীবন, এই জীবনটা এইভাবেই দিনটা কাটায় নিতে হইব।
2: জীবনে কোনো আক্ষেপ আছে, কষ্ট আছে?
3: না, আর কি আক্ষেপ, আর কি কষ্ট করব। এখন ছেলে মেয়ে তারা বড় হয়েছে, তাদের বিয়ের সাথে দিচ্ছি, নিজে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে আসি।
2: আপনি এই দোকানের পরে অবসর সময় কিভাবে কাটে?
3: আর অবসর আর কোনো জায়গায় যাই না। কোন আগে যেরকম একটা ইয়া ছিল যে বন্ধু বান্ধব আসতে বসে বসে একটা সময় কাটাইছি কি একদিকে গেছি, এখন আর ওই বয়সটা নাই। আর ওই সব বন্ধু বান্ধবের সবারই এলাকা ব্যবসা কর্ম, যে যেখানে যেভাবে যার সেটেল করা যে চলতে পারছে সে এইভাবে চলতেছে। আমি যেরকম আমার সেটেল নিয়ে আমি এখানে বইছি, আমি এখানে এইভাবে নিয়ে চলতেছি, এইভাবে আর কি দিন যাচ্ছে। আগের মতন হয়েছে ইয়াটা নাই।
2: দিন কেমন যেন বদলে যাওয়ার সাথে সাথে আমাদের জীবনও বদলে যায়, মানুষও বদলে যায়, সম্পর্কও বদলে যায়, তাই না?
3: হ্যাঁ, সম্পর্ক সবকিছু চেঞ্জ হয়। কেন, আগে যে বন্ধু বান্ধব দিয়ে চলাফেরা করছি তারা তো এখন নাই, কোথায় আছে কার খোঁজবো, সে খোঁজার মতন এখন আর ওই শারীরিক শক্তি নেই। এখন

0: পাঁচপেরার দিন চাষ করছি।
1: আপনার কি খেতে ভালো লাগে?
0: আমরা মাছের ভাতে বাঙালি, তো আমার কাছে মাংসর থেকে মাছটা আমার কাছে ফেভার। আপনি যে কোনো মাছ দেন, মাছের ভিতরে আমি ফেভার, আমি মাছ খাইতে পারি। আমার কাছে আপনি এখনো এক দেড় কেজি মাছ আপনি সুন্দর করে ভাইজা কাইটা আমার সামনে নিয়ে আসেন। বয়স হয়েছে কিছু, এখনো এক দেড় কেজি মাছ কোনো ব্যাপার না, খাইতে পারি।
1: অসাধারণ। আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে শুনলেন, সবাইকে কি বলবেন?
0: সবাইকে বলবো, সবাই ভালো চলো, ভালো পড়াশোনা করো, মা বাপকে আদর করবো, মা বাপ তোমাকে আদর করবো।
1: শ্রোতা বন্ধুরা, আজকে সোনালী বিকেল থেকে বিদায় নিচ্ছি আমি সজীব দত্ত। আগামী পর্বে অন্য কোন প্রবীণ মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।
2: একজন প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার শুনছিলাম। জীবনের এই গল্পগুলো কখনো পুরনো হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে। প্রিয় শ্রোতা, মানুষের জীবনের শুরু যেমন মাটিতে, তেমনি শেষটাও ফিরে যায় সেই মাটিতেই। এবারে এ বিষয়ে শুনব গান। এই গানটিতে রয়েছে জীবনের গভীর দর্শন, এক অদ্ভুত মায়া আর মাটির প্রতি অমোঘ টান। চলুন শুনি হৃদয়ে ছুঁয়ে যাওয়া সেই গান।

সময়, একটু যত্ন আর ভালোবাসা। প্রবীণদের সেই চাওয়া পূরণ করাই আমাদের দায়িত্ব, আমাদের মানবিকতা। তাদের পাশে থাকুন, তাদের কথা শুনুন, তাদের ভালোবাসুন। কারণ আজ যাঁরা প্রবীণ, একদিন আমরাও সেই পথের পথিক হব। আজকের সোনালী বিকেল অনুষ্ঠান থেকে বিদায় নেব শেষের কথাগুলো জানিয়ে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং সোনালী বিকেল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

শুনছিলাম গান। এই গান যেন আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়, আমাদের অস্তিত্ব সবই এই মাটির সঙ্গে জড়িত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সোনালী বিকেল শুধু একটি নাম নয়, এ যেন জীবনের শ্রেষ্ঠ পরিচয়, শ্রদ্ধা, ভালোবাসা আর মমতার সেতু, যেখানে বেঁচে থাকে সময়ের রঙিন কথামালা। আসুন হাত রাখি তাঁদের কাঁপা হাতে, শুনি জীবনের গল্প নিঃশব্দ রাতে, কারণ তাঁদের পথেই আমাদের আগামীর দিশা, তাঁদের হাসিতেই লুকিয়ে থাকে জীবনের আসল ভাষা। প্রিয় শ্রোতা, জীবনের শেষ প্রান্তে এসে একজন মানুষ সবচেয়ে বেশি চায় একটু

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী নাদিরা বেগম, গীতিকার ও সুরকার এ কে এম আব্দুল আজিজ।

0: এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া গান। গীতিকার ও সুরকার এ কে এম আব্দুল আজিজ, শিল্পী ছিলেন নাদিরা বেগম।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক গান। শুনুন শুনুন দেশবাসী। সমবেত কণ্ঠের এই গানের কথা লিখেছেন মোহাম্মদ মামুন আল ফরিদ, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক গানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। ঋতুটা এখন ঝড় বৃষ্টি এবং গরমের,
1: সেই সাথে বৃষ্টিও পড়ছে তো বটে, এবং রোজে কেমন যেন ভ্যাপসা একটা গরম রয়েছে। কখনো কখনো তাপমাত্রার আধিক্য বেশি, কখনো কম, মনে হচ্ছে যে শীত অনুভব করছি, কখনো বর্ষাকে অনুভব করছি, কখনো কিন্তু গ্রীষ্মকালকে মনে হচ্ছে যে একেবারে।
0: তো যখন প্রচন্ড গরম তখন আমাদের কি করণীয় এই বিষয়ে আমরা কিছু কথা শুনব।
1: বাইরে বেরোর সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে।
0: শরীরের পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন, এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সঙ্গে রাখুন।
1: সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করা দরকার বা উচিত।
0: ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রঙ ও পাতলা কাপড় পরুন।
1: ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন।
0: আসুন আমরা সচেতন থাকি, নিরাপদ থাকি।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস,
1: এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: ওইদিকে এত চেঁচামেচি কিসে?
1: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে,
0: মনে হচ্ছে কাউকে মারছে। চল তো দেখি।
1: চল চল চল চল চল। আরে ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
1: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
3: স্যার, এই পোলাটা একটা বকাইকা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে কুড়ি চিন্তায় টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
1: এই তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা, এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
5: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তার অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজন পকেট মেরে দিছে।
1: জিতু, কথা কি সত্যি?
4: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে স্যার, আমি টিকটক করছিলাম, এই তো সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই, তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু।
4: জি স্যার।
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে। এরকম খারাপ কাজ যদি করো, সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
4: জি স্যার।
1: তুমি কি ভালো হতে চাও?
4: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি, তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
6: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশনায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহাম্মদ সরোয়ার হোসেন।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ সরওয়ার হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি বর্ষা আহমেদ। আগামী বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন আজ মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন সময়সূচি ঘোষণা করেন। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে এ বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করা হয়েছে এবং তা দ্রুতই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ সময় বিদেশে উচ্চশিক্ষার আবেদনের প্রসঙ্গ উল্লেখ করে ড আ ন ম এহসানুল হক মিলন বলেন, ফল সেমিস্টার ধারা সুবিধার্থে এইচএসসি পরীক্ষার জুন জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ফলাফল প্রকাশের দুই মাসের মধ্যেই উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সমন্বয়ের তাগিদ দেওয়া হবে বলেও জানান তিনি। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদির সরবরাহ করতে প্রস্তুত। তিন দিন ব্যাপী প্রদর্শনীতে ৬০টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সর্বস্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক ও রাজনৈতিক পরিচয় থাকবে না। ২৪শে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের এই মামলায় প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ফারুক আহমেদ। হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত বছরের ২৬শে আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গোলাম মোর্তেজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এ নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে শিলাবৃষ্টিসহ প্রচণ্ড ঝড়ে অন্তত ৯০ জন প্রাণ হারিয়েছে। আজ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় জানায়, এদের মধ্যে গাছ উপড়ে এবং বাড়িঘরের দেয়াল ধসেও কয়েকজন প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে ২৪ ঘণ্টার মধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরের বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যে ছটার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা, এখন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানজানা খান। A meeting of the district level officials was held at the Deputy Commissioner's Conference Room in Meherpur today. Divisional Commissioner of Khulna Division, Mohammad Abdullah Harun, attended it as chief guest, while Civil Surgeon Dr. A.T.M. Abu Said, Additional Deputy Commissioner Tariqul Islam, Additional Police Super Atiqul Islam, and Additional Deputy Commissioner Tazwar Akram Shakopi Ibn Sajjad as special guest. The meeting discussed on the overall development of the district, progress of administrative activities, and improvement of public service standards. Besides, the meeting laid emphasis on all officials to work with the responsibilities and public-friendly attitude to ensure transparency, accountability, and coordination at all level of administration to meet the expectation of the people. Principal of Meherpur Government College, Vice Principal of Government Women's College, Upazila Nirbahi Officer, and officials of various government departments were present at that time. A seminar on the fact-checking of ensure the truth of information was held at the press club in Bagerhat today. Deputy Commissioner Ghulam Mohammad Batin attended it as chief guest. The seminar highlighted the importance of fact-checking in preventing misinformation and provided ideas about various necessary tools. Senior Information Officer of Khulna Regional Information Office Mohammad Mehdi Hassan presented the keynote paper. Presided over by Deputy Chief Information Officer of Khulna Regional Information Office, A.S.M. Kabir, the seminar was attended by Deputy Director of Bagerhat District Information Officer, Manun Islam, and the President and General Secretary of the Press Club and Assistant Information Officer, including different print and electronic media workers. The District Information Office arranged it. A modernization work of the Bodhbhumi on the banks of the Bhairab River in Bagerhat town was inaugurated today. The administrator of Zilla Parishad, Barrister Sheikh Mohammad Zakir Hussain, inaugurated it as chief guest. The chief executive officer of the Zilla Parishad, Sadar Upazila Nirbahi Officer, and representatives of various professions were present at that time. The Zilla Parishad is implementing the project at a cost of 15 lakh taka. A discussion was held at the Shalika Upazila Parishad's hall room in Magura today to improve the quality of education at the primary level. The meeting laid emphasis on preventing of student dropout and ensuring 100% attendance of students in schools. Administrator of Zila Parishad Ali Ahmed attended it as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the officials of concerned committee were present at that time. The Upazila Administration and Education Office jointly organized it. CI sheets and cash money were distributed among 61 distressed and helpless families affected by natural disasters in Magra today. Member of Parliament Munwar Hussain Khan distributed this at a function arranged at the Sadar Upazila Parishad premises as chief guest. The Upazila Nirbahi Officer, Assistant Commissioner Land, Agriculture Officer and political leaders including local elite were present at that time. Each family was given one bundle of CI sheet and 3,000 taka organized by the Upazila administration. A function of performing Rabindra Nuzrul Sangeet by 100 voice was arranged at the Shohid Minar premises in Shatkhira today on the occasion of the birth anniversary of world poet Rabindranath Tagore and the national poet Kazi Nuzrul Islam. Deputy Commissioner Ms. Kausar Aziz attended it as chief guest, while treasurer of Zahirul Haq Khan as special guest. Presided over by the convener of Shatkhira branch of National Rabindra Sangeet Shammelan Porishad, and local elite were present at that time. The National Rabindra Sangeet Shammelan Porishad Shatkhira branch arranged it. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, was collected 1 lakh taka as fine from a trader conducting a special drive at the Jamdultola area of Magura district today. This fine was made in allegation for selling food and unhygienic environment, not showing the price list and not having any necessary documents. Cricket and Bliss Hospital became champion, defeating Doctors Lab and Hospital by huge margin of 172 runs in the final match of the late AK Emanisur Rahman and late Alamin Kabir Chaudhry David Memorial Knockout Cricket Tournament at Shatkhira Government College ground today. Batting first, Bliss Hospital scored 267 runs for 8 wickets in the stipulated 40 overs. In reply, Doctors Lab and Hospital managed to score only 95 runs for all in 30 overs. The principal of Shatkhira Government College distributed the prizes among the winners as chief guest. Finally, weather and focus valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Borishal, Mamensing, Dhaka, Faridpur, Potuakhali, Noakhali, Kumilla, Cox's Bazar, Chattogram, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah হাফিজ।
1: বাংলাদেশ বেতার খুলনা, বাংলার শেকড়, গ্রামের গল্প আর হৃদয়ের অনুভূতি নিয়ে এখন শুনবেন পল্লীগীতি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনবেন পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া। প্রথমেই শোনাব কানাইলাল হালদার সমীরের কণ্ঠে এবং কথায় পল্লীগীতি।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা পল্লী গীতি শুনছেন রাখালিয়া অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন অজয় কুমার দাসের কণ্ঠে এবং গীতিকার শিউলি মহিউদ্দিন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ রাখালে অনুষ্ঠানে পল্লীগীতি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এ পর্যায়ে এখন থেকে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি শেখ আকবর হোসেন এবং অনিন্দিতা বিশ্বাস। অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। প্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন আব্দুর রউফের কণ্ঠে।

আব্দুর রউফের কণ্ঠে আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞার সূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের মতো কবুল হয়। আল হাদিস। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস। মুসলমান ওই ব্যক্তি যার কোনো কথা বা কাজের দ্বারা অন্য কোনো মুসলমানের কষ্ট না ঘটে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতি রসুল বেদারউদ্দিন আহমেদের কণ্ঠে।

বেদারউদ্দিন আহমেদের কণ্ঠে নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 16 মে 2026 শনিবার চাঁদপুর জেলা সফর করবেন এবং বিভিন্ন অনুষ্ঠানের শুভ উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় যোগদান করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মিডিয়াময়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার খুলনা। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। নিজে শিক্ষিত হই এবং অন্যকে শিক্ষিত হতে উদ্বুদ্ধ করি।

সম্পদের চেয়ে জ্ঞান উত্তম, কেননা জ্ঞান বিতরণে বাড়ে কিন্তু সম্পদ বিতরণে কমে।

তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কুরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।

0: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রাতে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 72% এবং সন্ধে 6টায় 73%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:16 এবং সূর্য অস্ত যাবে 6:34। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
2: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 AM says that in association with temporary west or northwesterly gusts during squally wind at the velocity of 45 to 60 km/h along with rain or thunder shower is likely to occur over the regions of Moyamansingh, Dhaka, Borishal, Kumilla, Noakhali, Chattogram, Kasusbajar and Silet. River ports of these areas are to west cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remaining up till 6 PM tomorrow. There are chances of rain or thunder shower accompanied by temporary gusty wind with lightning at many places of Rangpur, Moyamansingh and Silet divisions and at one or two places of Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Meanwhile, moderately heavy to heavy shower is expected at places of Rangpur, Moyamansingh and Silet divisions. Day and night temperature may remain nearly unchanged. The highest temperature was recorded today at Koyra, 36.4 degrees Celsius, and the lowest was 20.7 degrees Celsius at Silet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 33.6 degrees Celsius, minimum 23.4 degrees. Humidity at 9 AM was 72% and at 6 PM was 73%. The sunrise is over Dhaka tomorrow at 5:16 AM and sets at 6:34 PM. And that's all we have for weather forecast for this time.
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। খুলনা সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদ উল আজহা 2026 উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও 21 মে 2026 হতে 28 মে 2026 তারিখ ঈদের দিন সকাল 6টা পর্যন্ত মোট 7 দিন খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কুরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। শিল্পী ইসমত জেরিন ইভা এবং গীতিকার ফিরোজ খান নুন।

0: এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। এতে প্রধান অতিথি ছিলেন সভায় জেলার সার্বিক

0: উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি এবং জনসেবার মান উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সকল কর্মকর্তাকে দায়িত্বশীল ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট চেকিং শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে অপতথ্য রোধে ফ্যাক্ট চেকিং এর উপর গুরুত্ব তুলে ধরা হয় এবং বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কে ফ্যাক্ট চেকিং এ গুরুত্ব দিচ্ছেন। অপতথ্য, কুতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও বেশি দক্ষ হতে হবে। সত্য তথ্য অনুসন্ধানে ফ্যাক্ট চেকিং চর্চা বাড়াতে হবে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনেতে প্রধান অতিথি ছিলেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মেহেদি হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এএসএম কবিরের সভাপতিতে বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মইনুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা এতে অংশগ্রহণ করেন। খুলনা আঞ্চলিক তথ্য অফিস এর আয়োজন করে। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর এতে প্রধান অতিথি ছিলেন। এতে জানানো হয়, মিরপুর উপজেলাকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। এছাড়া পৌর এলাকায় জিকের প্রধান সেচ খালের উপর নির্মাণাধীন ব্রিজের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। মাগুরা ডায়াবেটিক সমিতির 11তম বার্ষিক সাধারণ সভা আজ ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন খান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সমিতির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের সেবার মান উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। ডায়াবেটিক সমিতির সভাপতির সভাপতিত্বে চিকিৎসক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জেলার প্রতিটি পশুহাটে গ্রাম পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ও ইজারাদারদের স্বেচ্ছাসেবক মোতায়েন, জাল নোট ও অজ্ঞান পার্টি ঠেকাতে পুলিশের বিশেষ নজরদারির, পশুহাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পশুর চামড়া সংরক্ষণের জন্য জেলায় 35 মেট্রিক টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে। সভায় আরও জানানো হয়, কেন্দ্রীয় পৌর ঈদ মাঠে সকাল 7:30 প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য অধিকার আইন 2009 বিষয়ক এক কর্মশালা সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে আজ অনুষ্ঠিত হয়। মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন কতটুকু ভূমিকা রাখতে পারে, সুশাসন নিশ্চিত এবং নাগরিক হিসেবে সর্বোচ্চ দায়িত্বশীল অবস্থা নিশ্চিত করতে আলোচনা করা হয়। কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে কর্মশালায় দুদক সমন্বিত জেলা পর্যালয়, খুলনার উপ সহকারী পরিচালক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মরহুম এ কে এম আনিসুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ ব্লিস হসপিটাল 172 রানের বিশাল ব্যবধানে ডক্টরস ল্যাব এইড অ্যান্ড হসপিটালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ব্লিস হসপিটাল প্রথমে ব্যাট করে নির্ধারিত 40 ওভারে 8 উইকেট হারিয়ে 267 রান সংগ্রহ করে। জবাবে ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল 30 ওভারে সবকটি উইকেটে মাত্র 95 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: তুমি দেখলাম খুবই ব্যস্ত বাসা বাড়ির মধ্যে, কি অবস্থা? মেয়ে মানাইল না কি তা?
2: আরো কত কিছু গরু মোটা তাজা করুন থেকে শুরু করে মেলা কিছু নিয়ে ব্যস্ত রাজা ভাই।

0: শোনো, ওই যে তোমার হেটান্ডে দেখলাম যে খড় টর কি কি গরু মোটা করার জন্য নিয়ে যেতেছে, তো এই দেখো গরু মোটা তাজা করণ, বুঝছো? এটা প্রক্রিয়া ভাবে যদি আমরা করি সেটা ভালো কথা, আর যদি মানে এটার বাইরে করি সেটা কিন্তু যেমন গরুর ক্ষতি তেমন যে ওই গরু তারও ক্ষতি।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: হ্যাঁ, তোমরা তো গরু মোটা তাজা করণ, গবাদি পশু মোটা তাজা করণ নিয়ে আলাপ করতেছিলে, তাই না? তো এটা তো আসলে যদি প্রক্রিয়া ভাবে ঠিকঠাক মতন, যদি ঠিক সময় মতন যদি এইটা না করা হয় তাহলে কিন্তু ক্ষতি, অর্থাৎ আন্দাজে করা যাবে না।
2: আমাদের
1: প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যারা আছে তাদের সাথে কথা বলে তারপরে কিন্তু গবাদি পশুর এটা ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গ নিয়ে আমরা পরে কথা বলি নাকি? এই দেখো আমার সাথে কিন্তু আমি মেহমান ভাইয়ের সাথে নিয়েছি। তো আসসালামু আলাইকুম মেহমান ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন?
1: আমরা ভালো আছি। কারণ হচ্ছে যে ওই গবাদি পশু মোটা তাজা করণ বলো, গাছগাছালি বলো, মাছের কথা বলো, আমাদের যে পাট, তারপরে শাক, তারপরে মনে করো ধান, তাই না? এগুলো নিয়ে আমাদের কি অবস্থা দাঁড়াবে আগামী সপ্তাহটা সে বিষয়ে আগে জানা দরকার, তারপরে তো আমরা কাজ করবো নাকি? তো আমার সাথে কিন্তু আজকে আইসে মোহাম্মদ শাহিনুল ইসলাম ভাই, উনি হচ্ছেন সহকারী আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। উনি আজকে আমাদেরকে এই সপ্তাহের কৃষি আবহাওয়া নিয়ে পরামর্শ দেবেন, তো সেই প্রসঙ্গ নিয়ে আমরা ওনার কাছ থেকে বিস্তর আজকে বিষয়ে আলোচনা শুনবো। তো ভাই, এই সপ্তাহে কৃষি আবহাওয়ার একটু পূর্বাভাস একটু দেন দেখিনি, তারপরে বাকিটা আমরা জানি।
3: আপনারা জানেন যে আমাদের এখন কালবৈশাখীর সময়, আর এই সময় সাধারণত কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টি হয়ে থাকে, বজ্রপাত হয়ে থাকে, আর এই সময় বেশিরভাগ সময়টাই আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
1: আচ্ছা,
3: তুলনামূলক বৃষ্টি আমরা কম পেতে পারি সেটা হলো খুলনা এবং বরিশালে, এবং তার থেকে একটু বেশি পরিমাণ পেতে পারি আমরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।
1: একটা
3: সতর্কবাণী রয়েছে আমাদের যে ওই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ওইখানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং সাময়িকভাবে ওইখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আর যদি বন্যা পূর্বাভাস আমরা দিই না, সেটা বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে দিয়ে থাকে, আমরা শুধু সাময়িক জলাবদ্ধতার কথা উল্লেখ করে থাকি।
1: আচ্ছা,
2: তো আমার একটা জানার আছে প্রশ্ন। আচ্ছা ভাই, এই যে আমরা তো পাট চাষ করি, এই সপ্তাহে পাটের কি যত্ন করতে হবে সে সম্পর্কে যদি একটু কইতেন।
3: আমরা কৃষি আবহাওয়া ভিত্তিক মানে যে পূর্বাভাসটা থাকে সেখানে পরামর্শ যেগুলো দিয়ে থাকি, এটা সাধারণত আমাদের বাংলাদেশ আবহাওয়া তথ্য সেবা একটা বামিস নামে একটা অপশন আছে, সেখানে ইন্টারনেটের মাধ্যমে আমরা সেই তথ্য সেবাগুলো আমরা বিভিন্ন জেলা অনুযায়ী আমরা দেখতে পারবো, বিভাগ অনুযায়ী দেখতে পারবো, এখানে সব ধরনের তথ্য দেওয়া থাকে, আমরা ইচ্ছা করলে সেই ইন্টারনেট ইউজ করে বা ইন্টারনেট ব্রাউজ করে আমরা সেটা দেখতে পারবো। আর একটা হলো, যেহেতু আপনি প্রশ্ন করলেন পাট নিয়ে, আর এই সময় পাট অনেক জায়গায় রোপণ করা হয়ে গেছে, আর যেগুলো পাটের দৈর্ঘ্য এখন 4 ফুট বা তার বেশি লম্বা হয়ে গেছে, সেগুলো বাতাসে এখন হেলে পড়ার সম্ভাবনা থাকে।
1: হয় হয়, ঠিকই করে
3: পরামর্শ দেওয়া হয়ে থাকে তাদেরকে যে 4-5টা পাট গাছকে একত্রে ভেদে রাখার পরামর্শ দেওয়া হলো। আবার যেখানে 45 দিন পার হয়ে গেছে সেখানে জাত ভেদে হেক্টর প্রতি আমাদের একটা ইউরিয়া সার দেওয়া হয়ে থাকে, সেটা পরিমাণ হলো 80 থেকে 100 কেজি, এটা দ্বিতীয় ও শেষ ডোজ, এরপরে আর দেওয়ার দরকার নেই। তারপরে হলো পাটকে পর্যবেক্ষণ করতে হবে এবং বৃষ্টিতে পানি সংরক্ষণ করে রাখতে হবে এখন, কারণ কি পাট গাছ তোলার পরে আমাদের পাট গাছ তো পচাতে হবে, পাটটা আলাদা করতে হবে, পাটশালটাকে থেকে আলাদা করতে হবে, এই জন্য পাট আমাদের পানিটা সংরক্ষণ করে রাখতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে আমাদের পাটের একটা রোগ হয়, সেটা হলো কালোপট্টি রোগ, দেখা দিতে পারে, তখন এটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ওষুধ আছে এবং কৃষি আবহাওয়া তথ্য কেন্দ্র থেকে আমরা সেটা পেতে পারি, প্রতিটা উপজেলায় কৃষি তথ্য কেন্দ্র আছে, সেখানে গেলেই ওরা কৃষি অফিসারকে আমাদেরকে তথ্য দিবেন কি কি ওষুধটা ব্যবহার করতে হবে।
0: আচ্ছা ভাইজান, এই যে আউশ ধান, এই আউশ ধানের এখন আমাকে কি করণীয় এই যে আবহাওয়ার পরিপ্রেক্ষিতে?
3: আউশ ধান এখন কুশি গজানো পর্যায়ে রয়েছে, আর চারা রোপণের 56 দিন পর একটা সময় আছে যেখানে আমাদের বিঘা প্রতি বা 6 কেজি হারে দ্বিতীয় ডোজ বা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আর যখন বৃষ্টিপাত হয়ে যায়, বৃষ্টিপাত হওয়ার পরে, বৃষ্টিপাত হওয়ার আগে না, বৃষ্টিপাত হওয়ার পরে আমাদের সার ও বালাইনাশক প্রয়োগ করতে হবে। আর যদি পানি পর্যাপ্ত পরিমাণ না থাকে, যেহেতু আমরা কালবৈশাখীর সময়, কালবৈশাখী ছাড়া বৃষ্টি হয় না, যদি আমাদের পানির প্রয়োজন হয় তখন সেচ প্রয়োগ করতে হবে। আর একটা হলুদ মাজরা পোকার একটা আক্রমণ দেখা দিতে পারে এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণে একটা ওষুধ আছে, সেটা কৃষি তথ্য কেন্দ্র থেকে যেটা আমাদের বলা হবে সেই পরিমাণে, নির্দিষ্ট পরিমাণে ধান খেতে আমাদের প্রয়োগ করতে হবে।
2: আচ্ছা ভাই, এই যে এই সময় সবজি আর ওই যে উদ্যান ফসলের কি করা লাগবে এটা একটু যদি কোন।
3: সবজি এবং উদ্যান ফসলের একটা পার্থক্য রয়েছে, সেটা হলো সবজি যেটা আমরা চাষ করি যেমন মূলা খায়, ঢেঁড়স খায়, যেমন

0: টমেটো, আর এখন অন্য যেমন আমরা ঢেঁড়স খাই সেটাতে তেমন একটা সমস্যা নেই, সমস্যা হলো টমেটো, যেহেতু আমাদের সিজনাল ফ্রুট না, সবজি না সেটা। আর টমেটো এই সময় চাষ করলে টমেটোর একটা কুকরান, পাতা কুকরানো রোগ, কুকড়িয়ে যায়, সে একটা রোগের সম্ভাবনা হতে পারে। আমার সেই ক্ষেত্রে কি করে, আক্রান্ত গাছকে আমাদের তুলে ফেলতে হবে, তাতে অন্য গাছগুলো আক্রান্ত না হয়। আর যেহেতু আমাদের মোটামুটি বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, গরমও বেশি, ছত্রাক জনিত রোগের জন্য একটা অনুকূল পরিবেশ,
1: ছত্রাক
0: জনিত রোগ
1: যেন
0: আক্রান্ত টমেটো গাছ থেকে তুলে ফেলতে হবে। তাহলে আমাদের একটা ওষুধ আছে, সেটা আমাদের প্রয়োগ করতে হবে যাতে ছত্রাক জনিত রোগটা না হয়। আর বৃষ্টিপাতের পর, আমি আগেও বলছি এখনো বলছি, বৃষ্টিপাতের পর আমাদের বালাইনাশক প্রয়োগ করতে হবে, বৃষ্টিপাতের আগে না, কলম পদ্ধতিতে তৈরি করা হয়। সেটার জন্য পরামর্শ হলো, আমের ছোট চারাকে অবশ্যই ছায়াতে রাখতে হবে, অতিরিক্ত গরমে রাখা যাবে না। এবং কলা গাছ যেটা হয়, কলায় অনেক সময় ছত্রাকজনিত রোগ হতে পারে, সেই জন্য নির্দিষ্ট পরিমাণ ওষুধ আমাদের প্রয়োগ করতে হবে। আর যেটা রোগটার কথা বললাম, সিগাটোকা পাতার দাগ বা পাতা পচা ছত্রাক রোগের একটা যে অনুকূল পরিবেশ বর্তমানে রয়েছে, সেজন্য আক্রান্ত কলা গাছকে আগে থেকে কেটে ফেলতে হবে, এবং অন্য যে গাছগুলো আছে নির্দিষ্ট পরিমাণে একটা ওষুধ স্প্রে এর মাধ্যমে প্রয়োগ করতে হবে।
1: বারো মাসে কলা
2: হয়। আচ্ছা ভাই, এখন ওই যে সব কথা তো শুনলাম, এখন গবাদি পশু এই বিষয়ে আমরা কি করতে পারি বা করণীয় এই বিষয়ে একটু কম?
0: এখন তো সময়টা একটু গরম প্লাস বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এজন্য আমাদের মানে গরমটার কারণে আমাদের পরিবেশটা এবং এমন ঘরে তাদেরকে রাখতে হবে যাতে একদিক দিয়ে বাতাস ঢুকলে আরেকদিক দিয়ে বের হওয়ার সুযোগ থাকে। আর দুই নম্বর হলো, সামনে যেহেতু বর্ষাকাল আসছে, মানে একটা স্যাঁতসেঁতে পরিবেশ থাকতে পারে, এই জন্য আমাদের গোয়াল ঘরটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আর একটা হলো, এই সময় আমাদের গোয়াল গবাদি পশু সাধারণত তরকা, বাদলা, গলা ফোলা ও খুরা রোগে যে মানে আক্রান্ত হতে পারে, এজন্য আগে থেকে আমাদের টিকা প্রদান করতে হবে তাদেরকে।
1: আচ্ছা ভাই, এই যে হাঁস মুরগি কি করবো এই সময়, হাঁস মুরগি পরিচর্যা সম্পর্কে?
0: হাঁস মুরগি যেহেতু আমাদের বর্ষাকাল সামনে চলে আসছে, হাঁস মুরগির হয়তো বিচরণ ক্ষেত্রে আমাদের কমে যেতে পারে এবং খাবারও অপর্যাপ্ত হতে পারে, সেজন্য হাঁস মুরগির খাবার আগে থেকে আমাদের মজুত রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে হাঁস মুরগিকে আমাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে।
1: ভাই, ওই যে মাছের ব্যাপারে যদি একটু বলেন ভাই।
0: আমরা যে মাছ চাষ করি, আমাদের একটা প্রথমে উচিত হলো 15 দিন পর পর আমাদের মাছগুলাকে জাল দিয়ে ধরে দেখতে হবে যে মাছ পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি হচ্ছে কিনা। আর যদি রোগ হয়ে থাকে তো সেই রোগের ওষুধ অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে। আর
1: রোগ আক্রান্ত মাছ
0: তুলে ফেলতে হবে এবং ওই সময় আমাকে ওষুধ প্রয়োগ করতে হবে। আর মাছকে আমি যে খাবার দিব, আগের থেকে আমাকে দেখতে হবে পর্যাপ্ত পরিমাণ সব মিনারেল বা খনিজ উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে নির্দিষ্ট পরিমাণে দিতে হবে, যদি অযথা খাবার নষ্ট যাতে না হয়।
3: অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা শাইনুর ভাই, এই যে ভুট্টা তো আমাদের এখন খুবই একটা প্রয়োজনীয় একটা বিষয়, যে মাছের খাবার বলেন বা গবাদি
1: পপকর্ন,
3: এটার ব্যাপারে কি এখন বেশি পানি দেওয়া লাগবে না ওই রকমই থাকবে?
0: না, এখন আর পানি টানি দেওয়া লাগবে না তেমন একটা, কারণ অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে আছে, দুদিন পর ফল আসবে, তবে সেচ প্রয়োগ করা যাবে না এখন, যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আমাদের সেচ প্রয়োগটা বন্ধ রাখতে হবে।
3: বৃষ্টি যদি হয় তখন কি করবো?
0: বৃষ্টি সাধারণত আমাদের এই সময় যে বৃষ্টিটা হয় সাধারণত কালবৈশাখী জ্বর থেকে প্রচুর পরিমাণে বাতাস থাকে, প্লাস হলে আমাদের শিলাবৃষ্টি অনেক সময় হয়, শিলাবৃষ্টি হলে তো প্রতিকূল আমাদের এটা বিরুদ্ধে আমরা আবহাওয়া
1: করতে পারবো
0: না, এক নম্বর। দুই নম্বর হলো, যদি প্রচুর পরিমাণে বাতাস হয় ভুট্টা ক্ষেত্রে তো পড়ে যেতে পারে, আর এটা আঁক ক্ষেত কিংবা আমাদের এই যে পাট ক্ষেতের মতো অবস্থানে ভেদে রাখতে হবে, এটাও করার সুযোগ নাই। সুতরাং যে অবস্থা আমাদের আছে এখন অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে, সুতরাং শেষ প্রয়োগ আমাদের করা যাবে না, অতিরিক্ত পানিও দেওয়া দরকার।
3: অনেক অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুল ইসলাম, আপনি আমাদেরকে আবহাওয়া নিয়ে অনেক পরামর্শ দিলেন আমরা জানলাম। আর আমাদের বেতার যন্ত্রের সামনে যারা এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনছেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে জানলেন শুনলেন এবং সেই মোতাবেক আপনারা আমরা সবাই মিলে এই ব্যাপারে কাজ করবো না কিন্তু তোমরা যেখানে যেখানে
1: কাজ করলে লোকসান কম
3: হয়, আর এই যে বৃষ্টি কোথায় কোথায় বেশি হবে তাও
1: দিতে,
3: আর কিছু কিছু জায়গায় পানি কিন্তু ধরে রাখতে হবে, পাটের ব্যাপারে বললো কারণ পাট তো
1: পচাতে,
3: সো আমাদের সবকিছু মিলে চিন্তা ভাবনা করে এই কাজগুলো করতে হবে। তো আমাদের মেহমান ভাই চলে একটা গান শোনাবি, আমরা চা খাওয়াচ্ছি আপনাকে আর একটা গান শোনান, ও পরাণের তালতো ভাই, শিল্পী কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার হচ্ছে MN আখতার। চলো সবাই মিলে আমরা গানটা শুনি।
1: আচ্ছা শুনি।

0: কি সুন্দর গান,
1: ভালো লাগলো গানটা,
0: ভালো লাগলো। শিল্পী ছিল কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আখতার। ওই যে তোমরা যে আসার আগে আসরের মধ্যে যে কথা বলতেছিলে, গবাদি পশু তাই না, চলো এই বিষয়ে একটা আলোচনা শুনি তাহলে, আমার ভালো হবে নাকি?
1: অবশ্যই।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। প্রতিবারের মতো আজও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, আর সে বিষয়টি হচ্ছে গবাদি পশু মোটা তাজা করণে করণীয়। এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ মুহিবুল্লাহ, ভেটেরিনারি সার্জন, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
1: আপনাকেও ধন্যবাদ।
0: আমি প্রথম যে প্রশ্নটি করতে চাই, এই যে গবাদি পশু মোটা তাজা করণ, এটার আসলে উদ্দেশ্যটা কি?
1: গবাদি পশু মোটা তাজা করণের অনেকগুলো উদ্দেশ্য আছে। তার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা ব্যবসা। যারা আমাদের বেকার জনগোষ্ঠী আছে, পাশাপাশি কৃষিজীবী ভাই বোনেরা আছে, খামারিরা আছে, তারা অন্য কাজের পাশাপাশি বাড়িতে দুই তিনটা গবাদি পশু মোটা তাজা করে তারা যেমন স্বাবলম্বী হতে পারে, অন্য একটা আয়ের উৎস তৈরি করতে পারে, পাশাপাশি এটা একটা ব্যবসা হিসেবে নিয়ে বড় আকারেও গবাদি পশু মোটা তাজা করণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এবং লাভজনকভাবে এটা ব্যবসা হিসেবে পরিচালনা করতে পারে।
0: তো যখন গবাদি পশু মোটা তাজাকরণ করা হয়, সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত?
1: এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, তবে যে বিষয়গুলো প্রধানত বিবেচনা করতে হবে সেটা হচ্ছে তাকে শুরুতেই সুস্থ সবল পশু নির্বাচন করতে হবে। পশু নির্বাচন যদি ভালো না হয় তাহলে কখনো লাভজনক হবে না। পাশাপাশি তার গবাদি পশুটা কামারে আনার পর তার জন্য একটা ভালো আলো বাতাসপূর্ণ ঘরের ব্যবস্থা করতে হবে, যেটাকে আমরা বলতেছি গর্তের এবং আবাসন ব্যবস্থাপনা। পাশাপাশি তাকে সুষম খাদ্য দিতে হবে, পুষ্টিকর খাদ্য দিতে হবে। এর পাশাপাশি আনার পরে তাকে কৃমিমুক্তকরণ করতে হবে এবং শিডিউল অনুযায়ী টিকা প্রদান করতে হবে। এবং সর্বোপরি যখন গবাদি পশুটা বাজারজাতকরণের উপযুক্ত হবে তখন তাকে যথাযথভাবে বাজারজাত করতে হবে। এই কয়েকটা বিষয় বিবেচনা করলেই এই ব্যবসাটা লাভজনক।
0: তো লাভজনকভাবে গবাদি পশু মোটা তাজা করণে সেক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
1: লাভজনকভাবে গবাদি পশু মোটা তাজা করণের জন্য কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমি এগুলোকে আলোকপাত করার চেষ্টা করছি। একটা বিষয় হচ্ছে তার গবাদি পশু নির্বাচন, মোটা তাজা করণের জন্য নির্বাচনের জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গবাদি পশু মোটা তাজা করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তিন বছরের গরু, এবং সেটা দুই থেকে পাঁচ বছরের মধ্যে হতে পারে। এবং গবাদি পশু নির্বাচনের জন্য যে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, ওই গবাদি পশু দেহটা হবে বর্গাকার, তার গায়ে চামড়াটা হবে ঢিলা, আমাদের কামারি ভাইয়েরা দুই আঙ্গুল দিয়ে ঠেনে দেখতে হবে কিনার সময়, পাশাপাশি শরীরে হাড়গুলো আনুপাতিক হারে মোটা, মাথা সৌরা, গাট সৌরা এবং কাটো হবে, পা গুলো কাটো এবং সোজা সুজীবের শরীরের সাথে যুক্ত থাকবে, গরু অপুষ্ট এবং দুর্বল দেখাবে কিন্তু কখনো রোগা হবে না। পাশাপাশি আনার পর তার জন্য ভালো ঘরের ব্যবস্থা করতে হবে। অনেক সময় যদি দুই তিনটা গরু মোটা তাজা করে তাহলে অনেক আধুনিক খেয়ারের প্রয়োজন হয় না, তবে গড়টা আলো বাতাসপূর্ণ রাখতে হবে, আলো এবং বায়ু চলাচলের যথাযথ ব্যবস্থা করতে হবে এবং গড়ের মলমূত্র এবং অন্যান্য আবর্জনা যাতে সহজে পরিষ্কার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি তাকে সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। দুইটা খাদ্য খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আঁশ জাতীয় খাদ্য, একটা হচ্ছে দানাদার খাদ্য। আঁশ জাতীয় খাদ্য যেমন কর, ইউএমএস, সবুজ ঘাস দিতে পারে, যেমন আমরা যেটা বলি করের পরিবর্তে তাকে দ্রুত মোটা তাজা করার জন্য ইউরিয়া মোলাসেস এস্ট্রো, এই বিষয়টা তাকে দিতে হবে। সে যদি ইউরিয়া মোলাসেস এস্ট্রো তৈরি করতে না জানে তাহলে নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করলে সেখান থেকে শিখে নিতে পারবে। পাশাপাশি দানাদার খাদ্য যেমন কোল, বুশি, সালের গুঁড়া, কুত, ছুটকি মাছ, জিনিকের লবণ, এগুলোর মিশ্রণে সুষম খাদ্য তৈরি করে নিয়মিত তাকে সরবরাহ করতে হবে। পাশাপাশি যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো কাঁচা ঘাস দিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এরপর যেটা বিষয় সেটা হচ্ছে তাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে আনার পর, ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ মতো তাকে কৃমির ওষুধ খাওয়াবে এবং পাশাপাশি টিকা দিতে হবে, বিশেষ করে তরকা, বাদলা এবং কোরো রোগের টিকা দিয়ে বলতে হবে। এগুলোর জন্য সে উপজেলা নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি যোগাযোগ করতে পারে। এবং যেটা সর্বশেষ লক্ষ্য রাখতে হবে, সে যদি মোটা তাজা হয়ে যায় দীর্ঘদিন সেটাকে না রাখে, কারণ সে যত খাদ্য দেবে সেটা তার ব্যবসার লসে চলে যাবে। সেজন্য উপযুক্ত ওজন অর্জন হলে, উপযুক্ত ওজন চলে আসলে তাকে বাজারজাতকরণ করে ফেলতে হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য। শ্রোতা, আজকের মতো এই আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোন আসরে।
2: আসমানটা খুব কালা, বাইরে জোর বাতাস বইতেছে, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে। কে বলছো ভাই, তোমার বাইরে যাওয়ার দরকার নাই বাবাজি।
3: আমি না গেলে মাঠের থনে গরু ছাগল গুলারে বাড়িতে নিব কেডা আম্মা জান? আমি তো আপনারে দেখতে আওনের আগেই ওই গুলারে মাঠের জমিতে ঘাস খেতে দিয়েছি।
2: বাড়িতে তোমার ছোট ভাই আছে, কাজে লোক জব্বার আছে, কুড়াই গিয়ে নিয়ে আসবো।
3: আবার ঠাডা পড়ছে আম্মা? এরকম ঠাডা পড়ার সময় ওরা বাইরে যেতে ভয় পায়।
2: আরে ভয় পাই বলতো, ঠাডা বাস পড়লে তো মানুষ আর মাঠের অন্য সব জীব জন্তু পুইরা মারা যায়।
3: অসুবিধা নাই, আমি একটু সাবধানে যাবো আম্মা। এক দৌড়ে আগে আমাকে বাড়ি যাবো, তারপর ছাতা
4: নিয়ে। না না না না না, দুলা ভাই আপনি বাইরে যাবেন না। সবুর করেন, সবুর করেন, ঝড় থামুক, থাপাপোনা বন্ধ হোক।
3: যাই কর আছে, আমি যাবো আর আমো, আমি তো গেলাম।
2: জামাই, আরে জামাই,
3: আরে
2: গেল গা।
4: আমি কি করতে পারি আম্মা, আমি যাই।
2: দুইজনে বাইরে চলে যাও।
5: আল্লাহ আল্লাহ মাবুদ, ওগুরে তুমি রক্ষা করো, আল্লাহ ওগুরে তুমি রক্ষা করো।
3: ওরে আল্লাহ, ঝড় বৃষ্টি তো আরো বাইরে গেল। যাই, ওই শিকদার বাড়ির বট গাছটা নিচে যাই খারাই।
4: তিনি বলছেন এই রকম দুর্যোগের দিনে ঘন ঘন বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে, বড় গাছের নিচে পানির কাছে থাকা
3: নিষেধ। আচ্ছা, ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশে?
4: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক স্টার খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎ খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইরা ছাই হয়, মানুষ সহ সবকিছু পুইরা যায়,
3: সর্বনাশ। তাহলে বাঁচানোর উপায় কি?
4: তখন ঘরে থাকাই ভালো। হঠাৎ ঝড় হলে যদি কেউ বাইরে থাকে তাহলে তারে দ্রুত নিরাপদ স্থানে যাই।

0: প্রতিষ্ঠানে যাইতে হইবে। আর শোনেন, মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাইতে হইবে আরো বেশি বেশি করে।
1: আচ্ছা আর আসে বলবার ঘটে কেমনে?
0: জোর বাতাসে ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে, বিদ্যুৎ মানে বিজলি চমকা।
1: আল্লাহ রে, গরু ছাগল গুলার কি জানি, ওই আল্লাহ জানে।
0: ভাই আল্লাহ
1: আল্লাহ
0: তিনি রক্ষা করার একমাত্র মালিক।
1: আল্লাহরে
0: আমাকে বাড়ির দিকে যায়।
1: হ্যাঁ ভাই যাই, আমি কাল থেকে মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল গাছ লাগানোর ব্যবস্থা করবো।
0: চলে
2: হ্যাঁ, দেখলে বজ্রপাত থেকে বাঁচার জন্য কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, সেখান থেকে কিন্তু আমাদের হিসেব করে চলতে হবে নাকি?
3: নিরাপদ জায়গায় থাকতে হবে।
2: হ্যাঁ, নিরাপদ জায়গায় থাকতে হবে। তারপরে মাঠে থাকলে পারে কি করা লাগবে?
3: কানে আঙুল দিয়ে পয়সা দিতে
2: হবে। আর আমারে তো এখন ধরে মোবাইল মোবাইল আর মোবাইল। হ্যাঁ, ওই যখন ঝড় বৃষ্টি হয় তখন মোবাইল কানের কাছে রাখা ভালো নাকি?
3: না, ওই যে মোবাইলে ছবি তুললে এটাও তো করা যাবো না।
2: তাহলে
3: আর বড় বড় গাছ লাগান লাগবে।
4: হ্যাঁ, তাল গাছটা চললে লাগান।
2: এটা খুব ভালো কথা আর একটা বলেছে, গাছ লাগাতে হবে। সরকার কিন্তু একেবারে খুব সচেতন ভাবে বলেছে যে বৃক্ষরোপণ কিন্তু করতে হবে। বাংলাদেশের যে পরিমাণ আমাদের তো বন আছে, সেই হিসাবে কিন্তু আমারে কিন্তু চলবি না, আরো আরো আরো অনেক গাছ লাগাতে হবে। সেই জন্য সরকার কষ্টে যে সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ, সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে কিন্তু বর্তমান সরকার। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। তাহলে এই সরকারের এই আশু উদ্যোগকে আমাদের স্বাগত জানাতে হবে।
3: অবশ্যই কাজ করতে হইব,
4: গাছ লাগান লাগবে, যত্ন করান লাগবে,
2: যত্ন একদম সবকিছু করতে হবে। তাহলে আমরাও
3: সুস্থ থাকবো।
2: আর আরেকটা কিন্তু সরকার আমাদের জন্য একটা ভালো কাজ করেছে, তা হচ্ছে মাছ যাতে আমরা বেশি পাই সেজন্য কি রাজা ভাই
5: এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আগামী জুন পর্যন্ত মোট 58 দিন নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে।
2: আর এই যদি নিষেধাজ্ঞা না মানে
5: জেল জরিমানা আছে। সবাই এই নির্দেশনা মাইনে চলি, অন্যদেরও সচেতন করি, আমাদের সচেতনতা সহযোগিতা পারে সমুদ্রের সম্পদের রক্ষা।
2: ঠিক কথা,
3: ঠিক কথা,
2: আমরা এই ব্যাপারে মানব, আমরা শুনব, সরকারি উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাবো। ভালো কাজ সবসময় করতে হবে আমারে নাকি? ওই ছোট মেয়ার মতন তোমার ওই মাছ ছাড়বো না মাছ মারবো, গাছ লাগাবো না গাছ কাটবো, পরিবেশ নষ্ট করবো, এই কাজ কি করা যাবে?
3: না, করা যাবে না। তো মানুষকে আরো শাস্তির আওতায় আনা
2: একদম। তো আমারে কিন্তু দেখতে দেখতে সময় চলে গেল, আমারে কিন্তু আজকে আর সময় নেই। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে একটা সচেতনতামূলক কথা কয়ে যাই, তা হচ্ছে এই যে বাড়িতে আসা যাওয়া করবেন এই কুরবানি ঈদে, সাবধান, সাবধানে আসা যাওয়া করেন।
3: জীবনের মূল্য অনেক বেশি।
2: এবার বাড়িতে যায় কিন্তু আরো কিছু গাছ লাগাবেন আপনারা সবাই মিলে। তো চলো যাই, যাওয়ার আগে জানাই দিই আজকের অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হর অভিলাষ রায়। চলো উঠা যাক।
3: আচ্ছা।

যুগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: এখন সময় সন্ধে 7:30। সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের চতুর্থ পালার আয়োজনে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌসি লিজা, সিলেদার সাজিদা খানুন এবং জিনাত আক্তার।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, শামিম আহমেদ, এস এম আল জুবায়ের এবং মোহাম্মদ শাকিল আহমেদ।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, বিদায়ী বৈশাখের শেষ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার ও সুরকার কবি জসিম উদ্দিন।

শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। এবারে শুনবেন রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ বন্ধু আগো, এই গানটি আব্দুর রৌফের কণ্ঠে, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

0: বাংলাদেশ বেতার একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেইলার্স ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bd তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: শুনে ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের আয়োজন মেটো সুর। এবারে শুনবেন রাধারমণ দত্তের গান, গেয়েছেন দিলরুবা খান।

দুর্বারে আপনারা শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী বারী সিদ্দিকী, গীতিকার এবং সুরকার উকিল মুন্সী।

ভাই বোনেরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে মেঠোসুর। মেঠোসুরে শুনছেন পল্লী গান। এবারে প্রাণ পাখি যাবে উড়ে শূন্য খাঁচার রবে পড়ে, এই গানটি গিয়েছেন নাসরিন আক্তার বিউটি, কথা লিখেছেন আব্দুল মজিদ, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: víbora y acá, bueno, a víbora y acá, a
1: দীঘির জলে আর যাব না কলমি লতা তুলিতে, লাভলী দেবের কণ্ঠে এবারে শুনব এই পল্লীগীতিটি, যার কথা সাজিয়েছে মোহাম্মদ ইউনুস আলী মোল্লা এবং সুর করেছে বাবু সরকার।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: যাবার আগে জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। আগামীকাল বাংলাদেশ ফুটবল লীগের চারটি খেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ফোর্টিস ফুটবল ক্লাবের বিপক্ষে খেলবে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব রহমতগঞ্জ মুসলিম অ্যান্ড ফ্রেন্ড সোসাইটির মুখোমুখি হবে। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘের এবং কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলবে। সবকটি ম্যাচই বিকেল পৌনে চারটায় শুরু হবে। গাজীপুরের নতুনকুড়ি স্পোর্টস ফুটবল ইভেন্টে গাজীপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ জেলার শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গাজীপুর সদর উপজেলা 1-0 গোলে শ্রীপুর উপজেলা দলকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। নাটোর জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শেষ হয়েছে। এতে বালিকা বিভাগের ফাইনালে সিংড়া উপজেলা দল 1-0 গোলে নাটোর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগের ফাইনালে বাগাতিপাড়া উপজেলা দল 2-1 গোলে লালপুর উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জয় করে। জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। স্প্যানিশ লা লিগা ফুটবলের কয়েকটি খেলা আজ রাতে অনুষ্ঠিত হবে। এতে রাত 11টায় ভ্যালেন্সিয়া রায়ো ভায়াকানোর মোকাবেলা করবে, রাত 12টায় জিরোনা রিয়াল সোসিয়েদাদের এবং রাত 1:30টায় রিয়াল মাদ্রিদ রিয়াল ওভেইদোর বিপক্ষে খেলবে। এদিকে সৌদি প্রো লিগে রাত 10টায় আলফাতে আল নাজমার বিরুদ্ধে মাঠে নামবে, রাত 12টায় আল কাসদিয়া আল হাজেমের এবং আল ইত্তিফাক আল ইত্তিহাদের মোকাবেলা করবে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত 8টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি 2-1 গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি 1-0 গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপ গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই লাফ বড়োতে হবে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর 30 দিন আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 মে থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ 11 এবং 14 জুন অনুষ্ঠিত হবে। সিরিজের 3টি ম্যাচই ঢাকায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 17, 19 ও 21 জুন চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুদলের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কুরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না. সূরা আরাফ আয়াত 56.

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, মানব জীবনের সূচনা লগ্ন থেকেই এই পৃথিবীতে কোনো না কোনোভাবে পারিবারিক ব্যবস্থা চালু ছিল। পরিবার নানাভাবে প্রতিটি মানুষের মানসিক বিকাশের সহায়ক। পাশাপাশি প্রতিটি পরিবার হচ্ছে প্রতিটি মানুষের জন্য প্রথম পাঠশালা ও বড় শিক্ষা প্রতিষ্ঠান, কারণ ছোট একটি শিশু একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা শুরু করে এই পরিবারের মাঝে থেকেই। পারিবারিকভাবে যে শিশু সঠিকভাবে গড়ে ওঠে, সেই শিশু বড় হয়ে সঠিক পথে থাকে। একটি পরিবারে একসঙ্গে মা বাবা ভাই বোন বসবাস করেন। একসঙ্গে থাকার ফলে একজনের সুখে অন্যজন সুখী হন, একজনের দুঃখে অন্যজন কাঁদেন। এভাবে পরিবারের সদস্যরা একে অপরকে নানাভাবে সাহায্য করে থাকেন। পরিবারের এই যে বন্ধন, এই বন্ধন তাই প্রত্যেকের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের দৃষ্টিতেও এই পরিবার প্রথার গুরুত্ব অনেক। এ নিয়ে এবার শুনব একটি আলোচনা অনুষ্ঠান। সঞ্চালনে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা আসতাফা আম্মা বা'দ। শুকরিয়া শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে আমরা নিয়মিত একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আমাদের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার গুরুত্ব। সুপ্রিয়শ্রোতা, বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে দুজন বিদগ্ধ ইসলামিক চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: আরো আছেন সালাহ উদ্দিন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: সুপ্রিয়শ্রোতা, আমরা সকলেই জানি মা বাবা ভাই বোন মিলে আমরা যেখানে বসবাস করি সেটাকে একটা পরিবার বলা হয়। পরিবার ছাড়া একটি শিশুর পক্ষে সুসন্তান হিসেবে গড়ে ওঠা কষ্টকর। জীবন সায়ন্নে যে সেবা ও সহানুভূতি মানুষের দরকার, তা পরিবারের বাইরে অন্য কোথাও পাওয়া যায় না। সুপ্রিয়শ্রোতা, আসুন আমরা, আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি সালাহউদ্দিন, তার কাছ থেকে আমরা জেনে নেই যে ইসলামিক দৃষ্টিতে পরিবারের গুরুত্ব কতটুকু।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়শ্রোতা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ছয় নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার এবং পরিজনকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াত থেকে আমরা বুঝি যে মহান রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আনফুসাকুম দ্বারা যে আমরা বুঝতে পারছি, আমরা যে আপনার হুকুম আহকাম, যে আপনি যে আদেশ করেছেন সে আদেশগুলোকে মানব, আর যে নিষেধাজ্ঞাগুলা সেগুলা থেকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা আমাদের পরিবারকে আমরা কিভাবে বাঁচাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ তাআলা যে কথাগুলা তোমাদের জন্য আদেশ করেছে সে কথাগুলাকে মানবে, তোমরা তাদেরকে সেই কথাগুলাকে তাদের কানে ফুসে দিও, তারা যেন সেই অনুপাতে আমল করে, এবং তোমরা যে আমলগুলো তোরা নিষেধ করো না, আর তোমাদের যে আহলদের পরিবারদেরকে তোমরা সেগুলা বলবে, তারাও যেন সেই কথাগুলো না করে। তাহলে এরকম কর্মপন্থা যদি অবলম্বন করে, তাহলে তারা পরিবার পরিজন তারা জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে। এ কথার প্রসঙ্গে বলতে পারে যে আমরা যে পরিবারের গুরুত্ব নিয়ে যদি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি পরিবারের সবচেয়ে বড় একটা গুরুত্ব হলো যে আহল দ্বারা পরিবার, তার শুরুতে হল যে একটা পরিবার, একজন স্বামী স্ত্রী মিলে একটা পরিবার। এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুসন্তান দান করে। যখন আমাদের পিতা মাতা যখন সুশিক্ষিত হবে, ভালো হবে, তো সেই ঘর থেকে তার সন্তান গুলাকে সেরকম ভালো আশা করা যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে বলে দিচ্ছেন যে আলাক ইয়া মাশার শাবাব মালিস্তাতা মিনকুম বা তাফালিয়াতা যাওজ ফা ইন্নাহু আগজুলিল বাসর ওয়া আহসানুলিল ফরজ। আর যখন এই বিবাহ করবে, তখন এই বিবাহের মাধ্যমে নিজের তার সৌন্দর্য এবং গুণা থেকে বেঁচে থাকার একটা সুরক্ষার একটা জিনিস পাওয়া যায়। যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস থেকে তিনি বলছেন যে, কারণ আমার পরিবারের পরিবার প্রতি হল আমি জিম্মাদার। হাদিসের ভিতরে আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি ওয়াল আমিরু রাঈন অরজুল রাইন আলা ইমরতি। এই হাদিস থেকে বোঝা যায় যে আমি আমার পরিবারের জন্য একজন জিম্মাদার, আর কেয়ামতের ময়দানে আমার জিম্মাদারের সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আমি যদি একজন জিম্মাদার হয়ে আমি আমার পরিবারকে সুচল সুন্দরভাবে ইসলামিক দৃষ্টিতে তাদেরকে সুন্দরভাবে চালাতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই দ্বারা উদ্দেশ্য হল যে আমাদেরকে যদি আমি সঠিক সুন্দরভাবে চালাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন।
2: ধন্যবাদ মুফতি সালাউদ্দিন সাহেবকে। ইসলামী দৃষ্টিতে পরিবারের গুরুত্ব করোনা হাদিসের আলোকে স্পষ্ট করে আমাদের শ্রোতাদের জন্য উপস্থাপন করার জন্য সুপ্রিয় শ্রোতা, আমরা সূরা রোমের 22 নম্বর আয়াতে দেখি আল্লাহ তাআলা সাহু বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই আয়াতে কারিমা আমাদেরকে স্পষ্ট করেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে নারী এবং পুরুষ সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল লিতাসকুনু ইলাইহা, যাতে করে আমরা নারীদের কাছ থেকে প্রশান্তি লাভ করি এবং আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে আমাদের প্রেম প্রীতি ভালোবাসাকে বাড়িয়ে দিয়েছেন। একটি পরিবারে একসঙ্গে মা বাবা ভাই বোন বসবাস করে একসঙ্গে থাকার পরে একজন আরেকজনের সুখে সুখী হয়, আরেকজনের দুঃখে সে দুঃখী হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে হাল জমানায় সেই চিরচেনা পরিবার প্রথা বিলুপ্তির পথে, যে পরিবার প্রথা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিসসালাম থেকে। এটা একটি সামাজিক বিপর্যয়ে বটে, পারিবারিক বিপর্যয় রোধে অনেকে চিন্তিত, নানা কৌশল অবলম্বন করেন, কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি আমরা পোষণ করতে না পারি আমরা যতভাবেই চেষ্টা করি না করো এই বিপর্যয় রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার যে গুরুত্ব এটা অপরিসীম, কারণ পাশ্চাত্য সভ্যতা যেভাবে তারা তাদের পরিবারগুলিকে প্রতিপালন করে সেটার সাথে ইসলামের কোন মিল নেই। অতএব আমাদের জানা দরকার যে এই প্রথাটার গুরুত্ব কতটুকু, এই সম্পর্কে আলোচনা করছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম। জানব যে ইসলামের দৃষ্টিতে পরিবারের প্রথার গুরুত্ব কতটুকু।
3: ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দৃষ্টিতে পরিবার প্রথার গুরুত্ব অপরিসীম, এবং আজকে যে এটা নির্ধারিত হয়েছে এটা সুন্দর। পবিত্র ইসলাম হল সম্পূর্ণ সুখ শান্তি সমৃদ্ধিশালী জীবন ব্যবস্থা। প্রত্যেক কাজের পূর্বে সব মানুষের একটা সুষ্ঠু পরিকল্পনা থাকে। একটা সফল পরিবারের লক্ষ্য হতে হবে কিভাবে পরিকল্পনা মাফিক সাজিয়ে শান্তি মাফিক করতে হবে। প্রত্যেক সদস্যকে শিক্ষায় দীক্ষায় সুখকে স্বাচ্ছন্দ্যে বসবাস করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে, আর তখন এই দেশ ও জাতি সমৃদ্ধিশালী হবে। শুধু শ্রোতা বন্ধুগণ, সেজন্যে আমাদের পরিবার পরিকল্পনা মাথায় রাখতে হবে। পবিত্র ইসলাম কঠিন বা ঝঞ্ঝাটপূর্ণ জীবনযাত্রা সমর্থন করে না। মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, আর তোমাদের পক্ষে যা কষ্টকর কঠিন তা তিনি চান না। সূরা বাকারা 185 আয়াত। সুধী শ্রোতা বন্ধুগণ, পরিবার বলা হয় একটি আদর্শ প্রতিষ্ঠান স্বরূপ। পরিবার প্রথার গুরুত্ব সাধারণত আমাদের সমাজে প্রচলিত পরিবারদেরকে নিয়েই। কিভাবে পরিবার সুন্দরভাবে গঠন হবে, কি নিয়মে পরিবার চলবে, পরিবারের সদস্যের প্রতি যে দায়িত্ব, কিভাবে আচার আচরণ ব্যবহার করতে হবে, আচরণগত নিয়মের ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা সমষ্টিগতভাবে প্রয়োগ করতে হবে, এইগুলিকে আমরা বলতে পারি পারিবারিক প্রথা। অনেক ক্ষেত্রে যেমন একক পরিবার, যৌথ পরিবার, পিতৃতান্ত্রিক যেটা পিতা থেকে আসছে, মাতৃতান্ত্রিক পরিবার যেটা মাতার দিক দিয়ে মামার দিক দিয়ে আসছে, বর্ধিত পরিবার যেটা বর্তমান আধুনিকতম কালে চলছে, যে ছেলের ছেলে নিয়া আলাদাভাবে বিবাহ বাসর করে ঘর তৈরি করল, পরিবার তৈরি করল মেয়ের মেয়েদেরকে, এরকম এইভাবে আমরা পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবার থেকে বর্ধিত পরিবার যে গঠনের দিকে যাচ্ছি সেটার দিকে আমাদের লক্ষ্য এবং যত্নশীল হতে হবে। আর বৈশিষ্ট্য হল আত্মীয়তা রক্ষা করতে হবে, আত্মীয়তার ভাব বা প্রতিবেশীর হক, পরিবারের প্রত্যেকের হক দায়িত্ব পূরণ করতে হবে, এগুলো কর্তব্য। সুখে দুঃখে তাদের সাথে থাকা, সাংস্কৃতিক ও মূল্যবোধের ব্যক্তিকরণ, এখানে দেখা যায় খেলাধুলা, সাংস্কৃতিক কবিতা, গল্প, মানুষকে কি করে কল্যাণ করা যায়, মানুষকে কি করে উপকার করা যায়, মানুষকে কি করে সুন্দর পথে চলা যায়, এগুলো আমাদের প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। ফলে গ্রাম থেকে শহর বন্দর সবখানে এই সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে আমাদেরকে আগাইতে হবে। তাই পারিবারিক প্রথাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সবচেয়ে বেশি সচেতন হতে হবে। ইসলাম বলেছে, যে সন্তান কর্মঠ নয়, আলোকিত জীবন যাপন করতে পারে না, তেমন সন্তানের প্রয়োজন নাই। তাই পবিত্র ইসলামকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। অনেক ক্ষেত্রে আমরা না বুঝে না জেনে পবিত্র ইসলামী বিধানকে কঠিন বানিয়ে ফেলেছি, ফলে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। ইসলামী বিধানে কোথাও আসেনি তোমার অধিক অধিক সন্তান হোক আর তারা অপুষ্টিতে রোগে শোকে পড়ে থাক, অশিক্ষায় কুচিন্তায় কুশিক্ষায়।

0: আমরা পারিবারিক প্রথার প্রতি সচেতন হই, গুরুত্ব আরোপ করি, আর সাথে সাথে যে সমস্ত বিয়ে শাদী করা হয়, সবচেয়ে একটা বাল্য বিবাহ বা কম বয়সী বিবাহ ইত্যাদি যেটা খুব সমস্যা হচ্ছে, তা হল মহান আল্লাহ পাক নিজ নিজ অনুগ্রহে তাদের অবমুক্ত করে দিবেন যদি তারা সংযম অবলম্বন করে। সূরা নূরের 33 আয়াতে বলা হয়েছে। অথচ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় সামর্থ্য নাই, পরিবার পরিজন সন্তান লালন পালনের ব্যবস্থা নেই, কিন্তু বিয়ে করে পুষ্টিহীনতার সন্তান আসলো আর তারা না হয় সুঠাম দেহের অধিকারী, না পায় সুচি শিক্ষা, না পায় মানুষের ইসলামী বিধান ও উচ্ছৃঙ্খল ও ভারসাম্যহীন সমাজ সমর্থন করে না। সুতরাং পারিবারিক প্রথার যে বিধান, এই নিয়ম আমাদেরকে মানতে হবে। সংসারে মানুষ কম থাকলে সুখ শান্তি সমৃদ্ধি আসে, অর্থনৈতিক সচ্ছলতা আসে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে দরকারি ও কাজের মানুষ নেই। তাই আসুন আমাদের যুব সমাজকে পারিবারিক প্রথায় সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।
1: ধন্যবাদ সুপ্রিয়। আসুন আমরা ইসলামী দেশের পারিবারিক প্রথার গুরুত্ব সম্পর্কে দুজন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ যে সকল বিষয়গুলো আলোচনা করলেন আমরা সেগুলোকে গ্রহণ করি এবং আমরা আমাদের পরিবারগুলোকে সেভাবে সাজার চেষ্টা করি। আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: প্রিয় শ্রোতা, সকলের সচেতনতায় সুস্থ থাকুক আমাদের চারপাশ, প্রতিটি জীবন আর প্রতিটি সংসার হয়ে উঠুক সুখী সংসার। শেষ কথায় জানিয়ে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকি, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিতে।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির জোয়ানা। শুরুতেই শিরোনাম। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ভারতের উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 104 জনের প্রাণহানি। বেজিংয়ে শি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, বাণিজ্য, তেল ও ইরান প্রসঙ্গে আলোচনা। এবং আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের নাহিদ রানা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড।

0: যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। শিক্ষার্থীদের সেশন জট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল থেকে বছরের শুরুতেই এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই সময়সূচি ঘোষণা করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শিক্ষার্থীদের সেশন জট কমাতে মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন জানান,
3: আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027 আর এইচএসসি আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি।
2: শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পরীক্ষা ও ফল প্রকাশের দীর্ঘ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। নতুন সূচির মাধ্যমে এই ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
3: ক্লাস 9-10 দুই বছর ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে, সিলেবাস হওয়ার পর শেষ হওয়ার পরে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে, আবার এসএসসি তে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা এডমিশন নিতে পারে।
2: কোচিং নির্ভরতা কমাতে শ্রেণীকক্ষে পাঠদান আরো কার্যকর করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের পড়ার অভ্যাস গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানীর করাইলবস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে ডাক্তার জুবাইদা রহমান বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। এছাড়া বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তির টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তার দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত। তিন দিনব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে। প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিচ্ছিন্ন হলে কোন সরকারই টিকে থাকতে পারে না। তিনি বলেন, জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এ সময় তিনি কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈতিক ঝুঁকির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা এবং বিপণনে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্বশীল এআই ব্যবহারের পক্ষে এবং এই প্রযুক্তি যেন চলচ্চিত্র ও গণমাধ্যমে সৃজনশীলতার সহায়ক শক্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। ইয়াসির খান চৌধুরী বলেন, চলচ্চিত্র, গণমাধ্যম ও ডিজিটাল কন্টেন্ট নির্মাণে এআই যেন ইতিবাচক উদ্ভাবনের হাতিয়ার হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। 24 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যে কোনো দিন। উভয় পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত বছরের 26 আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন তিনি। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই প্রকল্পটি শুষ্ক মৌসুমে নদীতে পানি প্রবাহ বাড়ানো, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ রক্ষায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দীর্ঘ 6 দশকের প্রতীক্ষা শেষে অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই ব্যারেজ ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে নতুন আশার আলো। সরকারের আশা, প্রকল্পটি কৃষি, মৎস্য, নৌপথ ও পরিবেশ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে। একনেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 34,347 কোটি টাকা। ব্যারেজে সংরক্ষণ করা হবে প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি, যা শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানি প্রবাহিত নিশ্চিত করবে। সংশ্লিষ্টরা বলছেন, ফারাক্কা ব্যারাজের প্রভাবে কমে যাওয়া পানি প্রবাহের সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদ্মা ব্যারেজ।
4: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন, সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে 60টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে ফিশপাস রয়েছে।
2: প্রকল্পের আওতায় গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া ও ইছামতি নদী ব্যবস্থাপনায় পানি প্রবাহ বাড়বে। এতে সেচ সুবিধা পাবে লাখ লাখ হেক্টর কৃষি জমি, বাড়বে ফসল ও মাছের উৎপাদন।
5: আমরা রাজবাড়িবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সারা রাজবাড়িবাসী আজকে আনন্দে উদ্বেলিত।
6: জনাব তারেক রহমানের হাত ধরে আজকে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের খবর এসেছে, সেই হিসেবে রাজবাড়িবাসী আজকে অনেক বেশি আনন্দিত, উৎসাহিত।
7: শুধু রাজবাড়িবাসী না, এটা এই অঞ্চলের মানুষ, এই দীর্ঘদিনের এই আন্দোলনের ফসল আজকের দিনে যে বাস্তবায়ন হলো, এটা রাজবাড়িবাসী সবাই অনেক খুশি, আনন্দিত।
2: বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমবে, রক্ষা পাবে সুন্দরবনের পরিবেশ, পাশাপাশি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানও। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌর বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার পাঁচ বছরের জন্য কর অবকাশ চালু এবং আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে। আজ রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সদর দপ্তরে এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে সৌরশক্তি খাতে একটি বিনিয়োগ বান্ধব নীতি কাঠামো চূড়ান্ত ও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 23 মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। আগামী 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আজ বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন। দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জনে, যা গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় তুলনায় 6,28,057 জন বেশি। আজ নির্বাচন কমিশন ইসি প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় এ তথ্য জানা গেছে। হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটারদের মধ্যে পুরুষ 6,52,12,731 জন, নারী 6,31,09,266 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 1টি শিশুর। ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে গতি আনতে মেয়াদোত্তীর্ণ ঋণের উপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে ব্যবসা পরিচালনার ব্যয় ও খেলাপি হওয়ার ঝুঁকি কিছুটা কমবে এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী কার্যক্রমে নতুন গতি আসবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: ব্যবসা সম্প্রসারণ, শিল্প উৎপাদন কিংবা নতুন বিনিয়োগ, সব ক্ষেত্রেই ব্যাংক ঋণ এখন অন্যতম প্রধান ভরসা। তবে উচ্চ সুদহার, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং নগদ প্রবাহ সংকটের কারণে সময়মতো কিস্তি পরিশোধে হিমশিম খেতে হয় অনেক গ্রাহককে। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপযোগ্য বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলমান ঋণের সম্পূর্ণ স্থিতির ওপর এবং মেয়াদি ঋণের মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এখন থেকে সর্বোচ্চ 0.5% বিলম্ব সুদ আরোপ করা হবে। আগে এই হার ছিল 1.5%। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
10: উচ্চসুদহার ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বিলম্ব সুদ কমানো হলে ব্যবসায়ীদের উপর আর্থিক চাপ কিছুটা কমবে। এই সিদ্ধান্তকে স্বল্পমেয়াদী প্রণোদনা বলা যায়। এতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবে এবং বিনিয়োগে সাময়িক ইতিবাচক বার্তা যাবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ পুনর্গঠন ও কিস্তি পরিশোধে উৎসাহ পাবেন। এতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমেও গতি আসতে পারে। তবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শুধু জরিমানার সুদ কমিয়ে বড় ধরনের বিনিয়োগ পরিবর্তন ঘটানো কঠিন।
9: তবে এ সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে সে বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে বলে মত দেন অর্থনীতিবিদরা।
10: তবে এর সাথে যদি ব্যাংক খাতের সুশাসন ও শিল্প খাতে নীতিগত সহায়তা বাড়ে, বাণিজ্য ঘাটতি কমে, সুদের হার ধীরে কমে, তাহলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া এই সুবিধা যেন খেলাপি সংস্কৃতিকে উৎসাহিত না করে এ বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত নিয়মিত গ্রাহকদের মধ্যে ভারসাম্য বজায় রেখে ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি বলে মনে করি।
9: অর্থনীতিবিদদের আশা, এ ধরনের সহনশীল ও বিনিয়োগ বান্ধব নীতিগত সহায়তা অব্যাহত থাকলে উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত ও শক্তিশালী ঝড়ে অন্তত 104 জন প্রাণ হারিয়েছে। সূত্র জানায়, গতকাল প্রতিকূল আবহাওয়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটে এবং এতে আরও 53 জন আহত হয়। এছাড়া গবাদি পশু ও বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের তীব্র প্রাক মৌসুমী ঝড় ও বজ্রপাতের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আবশ্যিকভাবে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বেইজিংয়ে আজ প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠকে বাণিজ্য, তেল এবং ইরান প্রসঙ্গে আলোচনা করা হয়। ট্রাম্প চান চীন মার্কিন কোম্পানিসমূহের জন্য তার বাজার উন্মুক্ত করে দিক এবং আরও বেশি মার্কিন পণ্য কিনুক। অপরদিকে শি তাইওয়ান এ শুল্কের বিষয়ে ছাড় প্রত্যাশা করে। অবশ্য হোয়াইট হাউস তাইওয়ান বিষয়ে কোন আলোচনার কথা উল্লেখ করেনি। তবে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শি তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো না গেলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত দানা বাঁধতে পারে বলে সতর্ক করে দেন। খেলার খবর, ক্রিকেট। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশী পেসার নাহিদ রানা। ওমানের ব্যাটার যতীন্দ্রনাথ সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমারকে পেছনে ফেলে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান নাহিদ রানা। আজ গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। নারীদের ইভেন্টে মাস সেরা ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজ ও চলতি পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করেন নাহিদ রানা। এই প্রথমবার আইসিসির মাস সেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ মডেল কর্মসূচির উদ্বোধন করলেন ডাক্তার জুবায়েদা রহমান। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজান রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ভারতের উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 104 জনের প্রাণহানি। বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, বাণিজ্য, তেল ও ইরান প্রসঙ্গে আলোচনা। এবং আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশের নাহিদ রানা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাবিলা জামান। দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার 34,497,25,00,000 টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প গ্রহণ করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ড পাউব প্রকল্পটি বাস্তবায়ন করবে। জুলাই 2026 থেকে জুন 2033 মেয়াদে প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। পরিকল্পনা কমিশন জানিয়েছে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের 19টি জেলা এই প্রকল্পের আওতায় আসবে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চান্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতি সহ প্রধান নদী ব্যবস্থার প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার। এছাড়া সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলে লবণাক্ততা কমানো, সুন্দরবনের জন্য মিঠা পানির সরবরাহ নিশ্চিত করা, জীববৈচিত্র্য সংরক্ষণ, যশোরের ভবদহ সহ জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ভূগর্ভস্থ জল পুনঃসঞ্চয়ন এবং আর্সেনিক দূষণ কমানোর লক্ষ্য রয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্পে সরকারের চূড়ান্ত অনুমোদন নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের এক তৃতীয়াংশ এলাকায় প্রায় 7 কোটি মানুষ সরাসরি উপকৃত হবে বলে সরকার জানিয়েছে। এ ধরনের বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ কেবল পানি ব্যবস্থাপনা নয়, কৃষি, শিল্প, পরিবেশ এবং জনজীবনের সামগ্রিক উন্নয়নে গভীর প্রভাব ফেলবে। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী, যার প্রবাহ বর্ষাকালে ভয়াবহ বন্যা সৃষ্টি করে, আবার শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়। এই বৈপরীত্য মোকাবেলায় ব্যারেজ নির্মাণের পরিকল্পনা বহু বছর ধরে আলোচনায় ছিল, অবশেষে সরকারের অনুমোদনের মাধ্যমে তা বাস্তবায়নের পথে এগুচ্ছে। ব্যারেজের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নদী প্রবাহ নিয়ন্ত্রণ সম্ভব হবে। এতে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে, কারণ শুষ্ক মৌসুমে সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ। প্রকল্পটির আরেকটি বড় সুবিধা হল শিল্প ও নগরায়নের জন্য পানি সরবরাহ। রাজধানী ঢাকা এবং আশেপাশের শিল্পাঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। পদ্মা ব্যারেজ থেকে পানি সরবরাহের মাধ্যমে এই সংকট অনেকাংশে দূর হবে। একই সঙ্গে নদীর প্রবাহ নিয়ন্ত্রণের ফলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। ব্যারেজের মাধ্যমে নদীর দুই তীরের ভাঙনও অনেকাংশে রোধ করা সম্ভব হবে, ফলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়া ঝুঁকি থেকে মুক্তি পাবে। তবে প্রকল্প বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সরকার জানিয়েছে আন্তর্জাতিক মান বজায় রেখে পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই প্রকল্পের সামাজিক প্রভাবও বিশাল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল এবং রাজধানী সহ বিস্তীর্ণ এলাকায় পানি ব্যবস্থাপনা উন্নত হলে কৃষক, শ্রমিক, শিল্পোদ্যোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই উপকৃত হবে। প্রায় 7 কোটি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি, শিল্পে পানি সরবরাহ, নদী ভাঙন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বিশেষ করে কৃষক সমাজের জন্য এটি হবে আশীর্বাদ স্বরূপ, কারণ তারা সারা বছর সেচ সুবিধা পাবে এবং উৎপাদন বাড়াতে পারবে। অন্যদিকে পদ্মা ব্যারেজ প্রকল্প জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার ইতোমধ্যেই পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে। এবার ব্যারেজ নির্মাণের মাধ্যমে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে পদ্মা ব্যারেজ প্রকল্প কেবল একটি উন্নয়ন উদ্যোগ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা স্থায়ী সম্পদ হয়ে উঠতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
12: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানমালায় এখন রয়েছে একটি দেশের গান। ফেরদৌসী রহমানের কণ্ঠে গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

0: ফেরদৌসী রহমানের কণ্ঠে দেশের গানটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এ সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন।
1: এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান, যা রিলে করে শোনানো হবে।

0: ফেরদৌসি রহমানের কণ্ঠে দেশের গানটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন।
1: এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান, যা রিলে করে শোনানো হবে।

0: গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে দেশের গান শুনলেন।
1: এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বেলা 2:30 প্রচারিত হবে নাটক পুরাতন বৃত্ত, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা নাসির জবেদ। পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর সকাল 8:30 এবং সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30। বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:10। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শোনা যাবে বিকেল 4:05। আল্লাপাকের শানে হামদ ও নাতি রসুল প্রচারিত হবে দুপুর 12:15, দুপুর 12:40, বিকেল 3:05, বিকেল 4:45 এবং সন্ধে 6:35। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পা।

ولا تستوي الحسنة ولا السيئة

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তেলাবাতে কালামে পাক ও বাংলায় তর্জমার পর শেষ হয়ে গেল এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের দ্বিতীয় অধিবেশনে আমাদের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন এবং অনিন্দিতা বিশ্বাস, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিপলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আতাউর রহমান গাজী এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।